বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ 14ই ভাদ্র 1430 বঙ্গাব্দ, 15ই রবিউল আউয়াল 1448 হিজরি, 29শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 14th of Bhadro, the 15th of Rabiul Awal, and August the 29th. The news, read by Sayyed Nasir Eshad. First, the headlines. New possibilities opening up in Dhaka's waste management. Agreement will be signed with China on Wednesday to generate electricity from west of Sawar's Amin Bazar landfill. Law, Justice and Parliamentary Affairs Minister urges young lawyers to focus on developing professional skills rather than running after money. Country's future will advance through greater progress of women, comments Social Welfare Minister. Russian President Vladimir Putin and leaders of international community congratulate President Mirza Fakhrul Islam Alamgir. Malaysia agrees to recruit 10,000 workers free of cost following special request from Bangladesh government. Iran urges international community to reject US sanctions against Tehran. And Bangladesh High Performance Team secures semi-finals beating Northern Territory Strikes Team in top-end T20 cricket series in Darwin. Now, the details. New possibilities are opening up in Dhaka's waste management. China has shown interest in generating 42 megawatts of electricity per day from west of Sawar's Amin Bazar landfill. The country plans to set up a power plant there by renting land from the city corporation. A tripartite agreement is scheduled to be signed in Beijing on Wednesday next. Electricity generation from Amin Bazar landfill is expected to connect to the national grid by August-September of 2028. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asaduzzaman has urged young lawyers to focus on developing professional skills rather than running after money to succeed in the legal profession. He made the call while addressing the Felicitation Programme 2026, organized at the University of Asia Pacific in the capital yesterday to honor the law graduates who passed the Bangladesh Bar Council enrollment examination. The law minister said a lawyer's responsibility is not limited to handling cases in exchange for fees. Ensuring access to justice for poor and vulnerable people is also a social and professional responsibility of lawyers, Muhammad Asaduzzaman added. Social Welfare and Women and Children's Affairs Minister Dr. A.Z.M. Zahid Hussain has said the country's future will advance through the greater progress of women. He said this while speaking at a program at Ghoraghat Upazila Parishad Hall Room in Dinajpur yesterday. The minister said if daughters in a family are educated and capable of working, the family's financial capacity will increase. He said the government is providing mothers and daughters with financial assistance and encouragement to make families self-reliant. A Memorandum of Understanding, MOU, has been signed to establish the China-Bangladesh Vocational Education Training and Research Center. The MOU was signed yesterday at the China-Bangladesh Education Exchange Conference, organized by the Jiangxi Provincial Government and Jiangxi Science and Technology Normal University of China. In presence of Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon and Prime Minister's Advisor on Education Dr. Mahdi Amin, Secretary of the Technical and Madrasa Education Division Muhammad Daud Mia signed the MOU on behalf of Bangladesh, while Professor Zheng Pengyu of Jiangxi Science and Technology Normal University signed it on behalf of China. Addressing the conference, the Education Minister said, through quality technical education and modern technological training, the young population can be transformed into a world-class skilled workforce. He called for stronger Bangladesh-China cooperation in curriculum development, teachers' training, institutional partnerships, modern technology, practical education, and employment-oriented education. At the conference, the Prime Minister's advisor on education said the government's main objective is to transform education into skills, skills into employment, and employment into economic opportunities. Meanwhile, three major cooperation platforms were formally inaugurated at the conference. Russian President Vladimir Putin has congratulated newly elected President Mirza Fakhrul Islam Alamgir, wishing him success in serving the people of Bangladesh. In a congratulatory message, the Russian President extended his best wishes to his Bangladeshi counterpart on his election as President, said the Russian Embassy in Dhaka yesterday. Meanwhile, Turkmenistan President Sardar Berdi Muhammadov, President of the Republic of Belarus Alexander Lukashenko, Czech Republic President Peter Pavel, and Slovak President Peter Pellegrini have congratulated Mirza Fakhrul Islam Alamgir on assuming the office of the President. The Malaysian authorities have agreed to recruit 10,000 Bangladeshi workers completely free of cost following a special request from the Bangladesh government. The Ministry of Expatriates, Welfare and Foreign Employment said this in a press release yesterday. The press release said the 10,000 workers will be sent to Malaysia without any migration costs, including airfare. The deployment of the first batch of workers on special chartered flights through the government-run BOESL will mark the resumption of sending Bangladeshi workers to Malaysian labour market. The initiative has been described in the press release as a major milestone for Bangladeshi workers in the Malaysian labour market. This is Bangladesh Betar giving you the news. Iran has called on the international community to reject U.S. sanctions against Tehran, describing them as illegal and a violation of international law. Iran's foreign ministry accused Washington of using the dollar to pressure other countries into adopting policies against Iran. The statement comes after U.S. President Donald Trump announced plans for what he called the most crushing economic operation ever against Iran. The death toll from devastating floods and landslides in Nepal has risen to at least 584. Nepal's National Disaster Risk Reduction and Management Authority said across Nepal and Tibet, more than 2,400 people are still missing. Authority says those missing include 517 foreigners and 933 workers involved in hydropower projects. It added, at least five people have also died in Tibet, while 558 people remain missing there. Rescuers have evacuated 555 stranded tourists from Tibet. Chinese state media also reported that 499 local residents had been evacuated from the disaster zone. Nepal has warned people to move to higher grounds after a dam in Tibet was reported to have burst. Cricket and Bangladesh High Performance 11 have moved into semi-finals of the top-end T20 cricket tournament at Darwin in Australia. Bangladesh defeated Northern Territory Strike by 3 wickets in their final round-robin league match yesterday. Meanwhile, in the opening match of the Women's Asia Cup T20 cricket tournament in Dubai yesterday, Thailand women defeated Hong Kong women by 6 runs. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Mamishing, Khulna, Barishal, Potuakhali, Noakhali, Kumilla, Chittagong, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. New possibilities opening up in Dhaka's waste management. Agreement will be signed with China on Wednesday to generate electricity from west of Sawar's Amin Bazar landfill. Law, Justice and Parliamentary Affairs Minister urges young lawyers to focus on developing professional skills rather than running after money. Country's future will advance through greater progress of women, comments Social Welfare Minister. Russian President Vladimir Putin and leaders of international community congratulate President Mirza Fakhrul Islam Alamgir. Malaysia agrees to recruit 10,000 workers free of cost following special request from Bangladesh government. Iran urges international community to reject U.S. sanctions against Tehran. And Bangladesh High Performance Team secure semi-finals, beating Northern Territory Strike Team in top-end T20 cricket series in Darwin. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আপনারা বিএনপিকে ভোট দেন আর না দেন, জামাত যে পরিমাণ উন্নয়ন করতে পারবে তার থেকে শতগুণ বেশি বিএনপি উন্নয়ন করবে। স্থানীয় নির্বাচনে এ গ্রামের মানুষ 90% ভোট দেবে। দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি গতকাল ঝিনাইদহের মুরারিদহ নিজ গ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জ্বালানি ও বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগের গত 16 বছরে বিদ্যুতের অব্যবস্থাপনার কারণে বেশ কিছু সংকট সৃষ্টি হয়েছে। এটা আমাদের উত্তরাধিকার সংকট, এসব সংকট দ্রুত কেটে যাবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ নিয়ে কথা বললে শেখ হাসিনার লাইন কেটে দিত, আর আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুতের জন্য দুঃখ প্রকাশ করেছেন, সকলকে ধৈর্য ধরতে বলেছেন। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি গতকাল নগরের 22 নম্বর ওয়ার্ডে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শফিকুল আলম মনা বলেন, ডেঙ্গু বিস্তার রোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে, পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও 22 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে। এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে 10 নম্বর ওয়ার্ডের খালিশপুর নয়াবাটি মোড় থেকে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল সহ যুবদলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ডেঙ্গু বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল বলেছেন, বিএনপির রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করেই বিএনপি রাজনীতি করে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির পথ চলা। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে রূপসা সরকারি কলেজে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বাড়ি হেলাল বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণকে বাদ দিয়ে বিএনপি রাজনীতি হতে পারে না। নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষের সুখের সময় যেমন পাশে থাকতে হবে, তেমনি বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা শুনতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে এবং সাধ্য অনুযায়ী সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতাকর্মীরাই দলের সবচেয়ে বড় শক্তি। তাই তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো বিভেদ বা ব্যক্তিগত স্বার্থ যেন দলের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোর সদর উপজেলা বিএনপির এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবদার হোসেন খানের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি বিষয়ক এক জনসচেতনতামূলক সভা গতকাল খুলনার কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয় ব্যবহারের পাশাপাশি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সভায় অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক বাতি, ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিজ হুড়ে জানা তাতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল গাফফার বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন। ওজোবাটিকো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে কেডিএ নিউ মার্কেট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন ও

0: দুধসর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মাদক দুর্নীতি সন্ত্রাস ও তোলাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একই সঙ্গে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে এগিয়ে নিতে হবে। আইনমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম শৈলকুপা সবার জন্য উন্মুক্ত, আমরা সেই পথ ধরে হাঁটছি, আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন। আমরা যদি অন্যায় করি, ভুল পথে যাই, আমাদের ভুল ধরিয়ে দেন, আপনারা সঠিকভাবে ভুল ধরিয়ে দিলে আমরা সেই ভুল সংশোধন করব, আর সেই ভুল সংশোধনের পথে আপনারা অতন্ত্র প্রহরীর মতো পাশে থাকবেন। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা ডুমুরিয়া গাবতলা মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ইন্টার ডুমুরিয়া ফুটবল একাদশ 3-1 গোলে গোলনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন খুরশিদ হাসান খানের কণ্ঠে, আর গানটির গীতিকার গোলাম সরোয়ার শলভ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটি শুনবেন সেলিনা আজাদ ও মোশাররফ শবনমের কণ্ঠে, আর গানটির গীতিকার এইচ এম রফিক।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালীর প্রথম গানটি শুনবেন ইরশাদ জাহান লিজার কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ হাফিজুর রহমান, সুরকার এস এ সেলিম।

0: जुलेखा जुलेखा
1: अरे भोर भी है ने काउरी की सुना बोले कोई गिसिला
2: बड़ो बाजारे
1: आमारो तो कोई जाईते पड़ता
0: ओए यानो भैन गाड़ी उठने नहीं आए
1: भैन गाड़ी अरे शोरपुनाश भैन भोरती है तो किसु
2: कत्त बड़ो बड़ो मास आनसी देखसो আর মাংস গোটা খাসি অর্ধেকটা নিয়ে আইসি
1: কি যে পাগলামি করো না তুমি এত বাজার আনছো কেন কত বাড়িতে তো কারো বিয়া লাগে নাই এত মাছ মাংস কই রাখুম আমি ফ্রিজে তো জায়গা নাই
2: জায়গার কাম নাই রানতে পারবে কিনা কও আর না পারলে বাবুরসি আনুম
1: এই শুনো তুমি মনে হয় একটু বেশি পাগলামি করতাছো এইবার বিদেশ থেকে আসনের পর থেকে তোমার ভাবভঙ্গি কেমন জানি ঠেকতাছে কিসের বাজার কিসের বাবুরসি কারো লাগে কোনো পরামর্শ নাই
2: মামু আইতেছে
1: কিসের মামু হ্যাঁ কিসের মামু কোন মামু কার মামু
2: কন্ট্রাক্টর মামু
1: কন্ট্রাক্টর মামু কন্ট্রাক্টর মামুর লেগে এত আয়োজন বিষয়টা কিন্তু আমার কাছে খটকা লাগতেছে তোমার মতলবটা কি শুনি হ্যাঁ
2: আরে না সুলেখা তুমি যা ভাবতেছো সেরকম কোনো মতলব আমার নাই জানো না তুমি বিদেশে থাকার প্রতি রাতি তো তোমার সাথে কথা হইতো আমার মামুরে দাওয়াত দিছি অন্য কারণে
1: কি কারণ
2: মামুর টাকা আছে মুঠা ভর্তি টাকা নগদ নগদ
1: তার মানে মামুরে খাওয়াইলেই সব টাকা তোমারে এমনে এমনে দিয়া দিব না কন্ট্রাক্টর মানুষ এক টাকা দিলে দুই টাকা উসুল কইরা নিব
2: মোট কথা আমার এখন নগদ টাকার দরকার
1: টাকা দিয়ে তুমি কি করবা হ্যাঁ
2: বাড়ির সামনে রাস্তাটা পাকা করুম আর পাঁচটা বছর বিদেশ করে তারপর আমি আবার ফিরে আসুম তখন গাড়ি কিনুম সদর থেকে গাড়ি চালাইয়া বাড়ির উঠান আর উঠান থেকে গাড়ি চালাইয়া সদর বিশ্বাস করে জুলেখা বিদেশে একলা থাকতে আর ভাল লাগে না
1: মামুর কাছে কি জমি বেচবা
2: পাগলের মাথা খারাপ এত কষ্ট জমি কিনছি আমি মামুর কাছে বেচনে লাগিয়া
1: তাইলে
2: বাড়ির পশ্চিম পাশে গাছ গাছালি বাগিচাটা আছে না ওটা বেচে দিব কথা পাকা হয়ে গেছে আজ আসবো টাকা নিয়া নগদ কসকসা টাকা হ্যাঁ
3: সমেদ
2: মামু সমেদ না সামাদ
3: আরে হইল সারা জীবন সমেদ কই এই ডাকছি বিদেশ করো বইলে তো আর নাম পাল্টাতে পারি না কি কইবা ক
2: গাছের দাম তো সাইয়া নাও দিলেন না অথচ কুড়া করাত লোক লষ্ট লাগাই দিছেন গাছ কাটতে
3: যথা সময়ে টাকা পেয়ে যাবে এখন কাটতে দাও ট্রাক নিয়ে আসছি লেবার নিয়ে আসছি করাতকল থেকে টাকা নিয়া তোমারে আরো কিছু যত সামান্য দিয়ে দেব
2: আরো কিছু যত সামান্য দিয়ে দেব মানে এমনি তো 5 লাখ টাকার গাছ 1.5 লাখ টাকা ফুরাইছেন মামু বললো কি
3: মামু ভাগনা যেইখানে মুশকিল আসান সেইখানে আমি তা আসি ভাগনা রোড বানাবার সময় তোমারে কনসেশন করে দেব মনে
4: পরিবেশ কর্মী হিসাবে আমার কিছু বলার আছে
3: বলেন পরিবেশ কর্মী আপা কি বলার আছে পুরা বাগিচা আমি কিনা নিছি আমার গাছ আমি কাটো এইটাতে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু কারো নাই
4: ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু সামাদ ভাই
2: যে বলেন রুপি আপা এই দেখো দেখো দেখো তোমরা কুড়াল করা থামাও আপা এবার বলেন
4: এই এত বড় বাগিচার আম জাম কাঁঠাল গাছ এভাবে কাটতেছেন কেন এগুলো তো এখনো ফল দিতেছে প্রতি বছর আপনি ফল বেচা কত টাকা পান বলেন তাছাড়া এই গাছগুলা বেচে আপনার টাকা ইনকাম করতে হইব
2: মানে আমি রাস্তা পাকা করুম তো আমার টাকার দরকার আপা
4: আচ্ছা বুঝলাম কিন্তু এইভাবে গাছ কাটলে তো পরিবেশের অনেক ক্ষতি হয় সেটা তো আপনি জানেন
3: সারা দেশে গাছ কাটা বন্ধ করবেন কেমনে দরকারে গাছ কাটবো না মানছে
4: ঠিক আছে আপনার কথাও ঠিক আছে কাটবেন তবে একটা কাটলে দুইটা লাগাইতে হবে গাছ না থাকলে মানুষ পশু পাখি তো বাঁচতে পারে না সেটা বুঝতে হবে না
3: কি যে বলেন না রুবিয়াপা পরিবেশ
4: আপনি নিশ্চয়ই জানেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর আমাদের নিঃশ্বাসের সাথে বাইর হওয়া কার্বন ডাই অক্সাইডের মতন বিষাক্ত গ্যাস শোষণ কইরা গাছ বাচ্চা থাকে। গাছ মাটির আর্দ্রতাকে ধইরা রাখে, মাটির ধস ঠেকায়। তাই আমরা সামাজিক বনায়নের কর্মসূচিও চালায়া যাইতেছি, এটা সবাই জানেন তো?
2: জানি জানি।
4: আপনার দেখা দেখি সবাই যদি দরকারে অদরকারে এইভাবে গাছ কাটা শুরু করে, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো সামাদ ভাই। আপনি বরং সবাইকে উৎসাহ দেন যেন বেশি বেশি করে গাছ রোপণ করে। এই যেমন ধরেন ফলের গাছ, ঔষধি গাছ, জ্বালানির গাছ, রাস্তার পাশে বাড়ির পাশের খালি জায়গায় এসব লাগাতে হবে। গাছ আমাদেরকে ছায়া দেয়, উষ্ণতা কমায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পাখিদের নিরাপদ আশ্রয়ও কিন্তু এই গাছ। কাজেই পরিবেশ, জলবায়ু আর জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান। মানুষ আর পশু পাখি সহ প্রাণীদেরকে বাঁচাতে হবে। কি বুঝতে পারছেন?
2: জি জি বুঝতে পারছি।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন গাজী সালাউদ্দিন বাপ্পি, গানের কথা লিখেছেন সাইফুল বাড়ি এবং সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন শেখ মোস্তাক আহমেদ, গানের সুর করেছেন শেখ আলী আহমেদ এবং গানের কথা সাজিয়েছেন ইমরুল কায়েস।

শ্রোতা বন্ধুরা, শেষ হল বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমুন রহমান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্রাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা অনেকাংশে বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আইআরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি গতকাল আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট শেরদের বেরদি মোহাবেভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাংশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইলে 36টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ির চাবি তুলে দিয়েছেন। এর আগে উপজেলার মুয়াজ্জিমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের কোন মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে সেটি ছিল তার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, পর্যায়ক্রমে নান্দাইলে গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এ সময় নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের আজ দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের 3 উইকেটে 81 রান দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81 এবং পাকিস্তান 110। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সকাল 9:05
2: বাংলাদেশ বেতার খুলনা।
1: শুরু হচ্ছে রূপালী, আপনাদের প্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নেওয়াজ হাসান এবং
2: আমি আসমাউল হুসনা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুভ সকাল।
1: শুভ সকাল।
2: প্রিয় বন্ধুরা, রূপালীর আয়োজনে আজও কিন্তু রয়েছে আপনাদের পাঠানো চিঠি, রয়েছে আপনাদের পছন্দের গান এবং ফোন ইন পর্ব, যেখানে আপনারা অনুরোধ করে জানাতে পারবেন আপনাদের অনুরোধগুলো। তো ফোন নম্বর জানিয়ে দেই, ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরটিতে। আর প্রতিদিনকার মতো আপনাদের ভালোবাসা, আপনাদের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। যারা নতুন শ্রোতা আমাদের কাছে লিখতে চান, আমাদের কাছে লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো আর অপেক্ষা নাই, চলো বন্ধুদের পাঠানো চিঠির কাছে চলে যাই। আজ যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন জুবায়ের আল ফাহাদ, ধামাইল বেতার শ্রোতা ক্লাব, ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে বন্ধু চিঠিটি পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধু, সাথেও বেশ কয়েকজন বন্ধু রয়েছেন, রয়েছেন রুবেল, রামিম এবং একলাস। আর বন্ধুরা সবাই মিলে শুনতে চেয়েছেন কুখ্যাত খুনি, এই ছায়াছবির গান। তো আজকে কি বন্ধুদেরকে পছন্দের গানটি শোনাবো?
1: হ্যাঁ অবশ্যই শোনাবো। আর এই গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও কনক চাপা। তো চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রাজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আবারও গানের কাছেই চলে যেতে চাই, আর এবারে বন্ধুদেরকে শোনাবো
1: অনুতপ্ত ছায়াছবি থেকে গান। আর গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
0: খালিশপুর খুলনার বন্ধু রুবেল। তো রুবেল, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো শুনছেন। রূপালী প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
3: বন্ধুরা, এবারে শোনাবো আপনাদের আরও একটি পছন্দের গান, তুমি আমার প্রেম ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন
2: মমিনুল খুলনা থেকে। আর বন্ধুরা, এই গানটির পরেই আমরা ফিরে আসবো ফোন ইন পর্ব নিয়ে। আপনারা ফোন করতে পারেন 01974-121-970 এই নম্বরটিতে।
4: চোখ দুটো টানা টানা, চোখে আবার কখন চোখ পড়লো?

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আর আমরা বলেছিলাম যে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নেব, তো ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরটিতে।
1: ফোন কিন্তু এসে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
2: ভাই আপু, অনেক দূর থেকে কথা বলতেছি, অনেক দিন পরে। ইয়াসুদ্দিন বলছিলাম, পূর্ব সম্পর্ক বাসকারী চট্টগ্রাম থেকে।
0: জি,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: ইয়াসুদ্দিন পূর্ব সম্পর্ক বাসকারী চট্টগ্রাম থেকে। ভাই আপু, আমাকে গান শোনাবেন তুমি বড় ভাগ্যবতী ছবি থেকে, মনির ক্যান ও কনক সবার কণ্ঠে, প্রথম প্রেমের পরশ দিলে তুমি, মনটা আমার কেড়ে নিলে তুমি।
0: ঠিক আছে বন্ধু,
2: আচ্ছা আচ্ছা, মনির ক্যান ও কনক সবার কণ্ঠে।
1: ঠিক আছে গিয়াস ভাই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, অবশ্যই চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনার। ভালো থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন?
3: হ্যালো দিদি,
0: শুভ সকাল।
3: দিদি আমি নিখিল বিশ্বাস, উত্তর বিল পাবলো, আরঙ্গাটা খুলনা।
0: জি,
3: গান শোনাবেন, তোমার নাম কালু
0: মাস্তান? কালু মাস্তান,
3: আজকে টেলিফোনে তারও দোকানে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে গান শোনাবো। প্রিয় বন্ধুরা, ফোন ইন পর্বে কথা হচ্ছে, আর একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। এবারে কে রয়েছেন?
1: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন বন্ধু, কোথা থেকে? হ্যালো, হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছিলেন?
4: জি
1: দাদা, ভালো আছি। কে বলছিলেন?
0: ধন্যবাদ ফোন করার জন্য বন্ধু, সাথেই থাকুন, নিশ্চয় পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। আর একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? শুভ সকাল বন্ধু, কে বলছিলেন?
5: ভাই আপু, কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি,
5: সুন্দর মিষ্টি সকালে আপনাদের দুজনের উপস্থাপনা খুব ভালো লাগছে আপু।
0: অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, বলুন। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। 01974-1219-70 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের কথা হচ্ছে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
0: শুভ সকাল, আমরা দুজনেই ভালো আছি। জি,
1: আচ্ছা আচ্ছা,
0: জি আমরা দুজনেই ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন।
1: জি ভালো আছি, খুব ভালো আছি, আপনাদের ভালো আছেন?
0: আচ্ছা, আপনি কোন গান শুনতে চেয়েছিলেন লুৎফর ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের গান দিয়ে আমাদের তালিকা সাজানোর, তো আপনার গানটিও শোনাবো, আপনি সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রইল। এবারে আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো বন্ধু, কি বললেন বুঝতেই পারিনি একেবারে, আপনি আপনার অনুরোধটি আমাদের কাছে পৌঁছাতে চাইলে আরো একবার কিন্তু চেষ্টা করতে পারেন।
1: হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
6: ইসমাইল হোসেন, বাগমারা শেখগঞ্জ, বগুড়া থেকে।
1: ইসমাইল ভাই বলুন, কি গান শোনাতে পারি
6: আপনাকে? ভাই আপু কেমন আছেন সবাই?
0: আমরা তো অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন বন্ধু।
6: ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আমাকে গান শোনাবেন জান আমার জান ছবি থেকে, আশ্রয়ের কণ্ঠে, পিয়ারে পিয়ারে হারিয়েছি, এই গানটি অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, আপনিও ভালো থাকবেন, সেই প্রত্যাশা রইল। আর আপনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে আমাদের সাথে কে রয়েছেন?
7: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম, হ্যাঁ, আমরা তো অনেক ভালো আছি বন্ধু, আপনি ভালো আছেন? জি জি বন্ধু, বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
7: গান শোনাবেন, ছবির নাম সুজন সখী, শিল্পী রবীন্দ্রনাথ রায়।
0: আচ্ছা ঠিক আছে, আমরা শোনাতে চেষ্টা করব পরবর্তী আয়োজনে। বন্ধু আপনি সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রইল। আর আরেকটি ফোন নেব রূপালীর আয়োজনে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন?
8: আমি মিলন বাবু, বয়রা বাজার।
1: মিলন বাবু বয়রা বাজার থেকে, বলুন
8: ভাই। আমাকে গান শোনাবেন, ছবির নাম গাড়িয়াল।
1: গাড়িয়াল,
8: গাড়িয়াল।
1: আচ্ছা,
8: শিল্পী রুনু লায়লা।
1: হুম হুম,
8: কানের কলি, তুমি কেমন গাড়িয়াল।
1: হুম হুম,
8: তেরমাল। এই গানটা শোনাবেন আর আপনারা ভালো থাকবেন।
1: ঠিক আছে
0: বন্ধু, আপনিও ভালো থাকবেন, আমাদের সকল বন্ধুরা সবসময় ভালো থাকবেন, সেই প্রত্যাশা রইল। আর এই ফোনটির সাথে আজকের মতো ফোন ইন পর্ব থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামী আয়োজনে আবারও আপনাদের সাথে কথা হবে, আপনাদের অনুরোধগুলো জেনে নেব। তো আজকের মতো রূপালী রাজনের ফোন ইন এখানেই আমরা শেষ করছি। বাংলাদেশ বেতার খুলনা।
9: যাক বাবা, কার্টুনটা সাইরা দিছি, কোলাটা এখন একদম চুপচাপ পয়সা আছে। আমি এখন একটু শান্তিতে রান্না আর ঘর মোছার কাজটা সাইরা নিতে পারো। বাবা রে বাবা, ওরে মোবাইল না দিলে তো আমার আসল ধরেই খালি কাঁদতে থাকে, কাম কাজ তো কিচ্ছু করতে দেয় না বাবা।
10: ও আজকে জ্যামটা একদম অসহ্য ছিল।
11: হ্যাঁ
10: রইমাবু, রইমাবু অনেক কোথায়, বাসাটা তো চুপচাপ লাগছে কেন?
9: আফা এই যে আমি, ওই অনেক বাবাজি তো ওই ড্রয়িং রুমের মধ্যে বইয়া বইয়া মোবাইল দেখতেছে, আজকে কোনো রকমের জ্বালাতন করে নাই, আর দুপুর বেলায় বাথরুমে মোবাইলে কার্টুন দেখাই দেখাই খাওয়াইছি।
10: অনেক
11: বড় একটা চকোলেট।
10: এদিকে
11: ফিরে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। কিভাবে চিল্লাচ্ছে কেন?
9: দেখো বাবা চকলেট নিয়ে এসছে, ধরো।
10: না আমি গেম খেলবো, দাও আমার মোবাইল দাও।
9: আরিফ দেখেছো, দেখেছো কেমন করছে,
10: মোবাইল
9: না দিলে তো সারাক্ষণ দূরে খালি গেন গেন গেন গেন করতেই থাকে, কান্না করে, আমার আছে দূরে টানাটানি শুরু করে দেয়।
11: আগের মতো হাসে না, আমাদের সাথে গল্প করে না, বাসায় কোনো মেহমান এলে চোর দেখার মতো করে অন্য ঘরে পালিয়ে যায়, কারো সাথে কথাটা পর্যন্ত বলে না।
9: স্যার আজকালকার বাচ্চা তো মোবাইল দেখবই, চিন্তা করেন না, বড় হইলে সব ঠিক হয়ে যাবে।
11: এটা বড় হলে ঠিক হওয়ার জিনিস না রহিমা, এটা ওর মানসিক বিকাশকে একদম ধ্বংস করে দিচ্ছে। তুমি তোমার কাজে যাও, যাও।
9: যাইতাছি।
11: সুমনা।
9: হুম।
11: আমাদের খুব ভুল হয়েছে সুমনা, আমরা দুজনেই চাকরিতে ব্যস্ত, রহিমা নিজের কাজের সুবিধার জন্য ওর হাতে মোবাইল তুলে দিচ্ছে, আর আমরাও ভাবছি বাচ্চা শান্ত আছে।
10: হুম, ঠিকই বলেছ। শোনো, আমাদের না ওকে আরো বেশি সময় দেওয়া উচিত।
11: হ্যাঁ শোনা, কাল তো শুক্রবার।
10: হ্যাঁ,
11: এক কাজ করি, আমি কাল বিকেলে ওকে নিয়ে বাইরে যাই, কোনো মোবাইল সাথে থাকবে না, দেখি ও বাইরের দুনিয়াটা চেনে কিনা, কি বলো?
10: হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ নিয়ে যাও।
11: অনিক বাবা, এই দেখো কত বড় সুন্দর একটা মাঠ, ওই দেখো ওই ওই ওই ওই যে ওই যে তোমার বয়সী কতগুলো ছেলে ফুটবল খেলছে, চলো আমরাও গিয়ে ওদের সঙ্গে খেলি। আমি তোমাকে বল পাস দিচ্ছি, তুমি আমাকে দাও, এই নাও ধরো, দাও দাও দাও বাবা, দাও আমাকে দাও দাও বাবা।
10: না আমি খেলবো না, নোংরা কথা আমার ভালো লাগে না। বাবা তোমার পকেট থেকে মোবাইলটা দাও না প্লিজ, বাবা দাও
11: না, না অনিক
10: প্লিজ দাও,
11: আজ আমরা কোনো মোবাইল দেখবো না। না বাবা শোনো শোনো, তুমি আমার কথা শোনো, আমার লক্ষ্মী ছেলে, তুমি এখন একটু ওই বাচ্চাদের সাথে কথা বলবে, হ্যাঁ দৌড়াও দেখবে কত ভালো লাগবে, যাও খেলো ওদের সঙ্গে।
10: হ্যাঁ না আমার মোবাইল চাই, আমি বাজারে যাব, আমি কিচ্ছু খেলবো না, আমাকে মোবাইল দাও নইলে আমি কিচ্ছু খাবো না।
11: না না না না
10: দাও দাও মোবাইল দাও।
11: হ্যাঁ লক্ষ্মী বাচ্চা, ও খোদা
10: মোবাইল দাও,
11: ও প্রকৃতির আনন্দটাই ভুলে গেছে, এভাবে তো চলতে দেওয়া যায় না, কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
12: আরিফ সাহেব, আমি অনিকের আচরণ লক্ষ্য করলাম, ওর এই দেরিতে কথা বলা এবং উগ্র আচরণের প্রধান কারণ হল ভার্চুয়াল অটিজম বা অতিরিক্ত মোবাইল আসক্তি।
11: কি বলছেন?
12: হ্যাঁ
13: আসলে ডক্টর, আমরা দুজনেই চাকরি করি, বাসায় কাজের মেয়ে রহিমার কাছেও থাকে, আর রহিমা নিজের কাজ সহজ করার জন্য ওকে সকাল বিকাল মোবাইল দিয়ে রাখত, আর আমরাও বুঝতে পারিনি যে এটা ওর এত বড় ক্ষতি করবে।
12: এটা এখন শহরের প্রতিটা কর্মজীবী মা বাবার বড় সমস্যা। কাজের মানুষরা নিজেদের নির্ঝঞ্ঝাট রাখতে বাচ্চার হাতে স্ক্রিন তুলে দিচ্ছে, অথচ 2 থেকে 5 বছর বয়স হল শিশুদের মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তারা মানুষের সাথে কথা বলে, ইশারা দেখে ভাষা শেখে।
11: আচ্ছা ডক্টর সাহেব, মোবাইলের কারণে ও ঠিক কি কি ক্ষতি হচ্ছে?
12: মোবাইল হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী যোগাযোগ, গেম কিংবা কার্টুন শুধু কথা বলে যায় কিন্তু বাচ্চার কাছ থেকে কোনো উত্তর খোঁজে না, ফলে অনিকের মস্তিষ্কের যে অংশটা ভাষা ও সামাজিক যোগাযোগের কাজ করে সেটার বিকাশ থমকে গেছে।
11: কি বলছেন?
12: হ্যাঁ, ও বাস্তব জগতের চেয়ে স্ক্রিনের অবাস্তব জগৎকে আপন ভাবছে, এভাবেই আমাদের নতুন প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।
13: আচ্ছা ডক্টর, আমি যদি চাকরি ছেড়ে দিই?
12: না না, চাকরি ছাড়ার প্রয়োজন নেই, তবে ব্যবস্থাপনায় বদল আনতে হবে। প্রথমত বাসায় রহিমাকে কঠোরভাবে নির্দেশ দিন যেন অনিককে কোনোভাবেই মোবাইল না দেওয়া হয়, প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রাখুন। দ্বিতীয়ত, অফিস থেকে ফিরে আপনারা ক্লান্ত থাকলেও অনিককে অন্তত 1 ঘন্টা কোয়ালিটি টাইম দিন।
13: আচ্ছা।
12: ওর সাথে গল্প করুন, ছড়া কার্টুন খেলুন, ওকে জোর করে কথা বলানোর চেষ্টা করুন।
13: ও খোদা, আমার নিজের অজান্তেই আমার ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম।
12: আহা, শান্ত হন শান্ত হন, এখনো সময় আছে, মা বাবা হিসেবে আপনারাও ওর সামনে ফোন ব্যবহার কমাবেন। দ্বিতীয়ত, ও কান্না করলেও মোবাইল দেওয়া যাবে না, ও যখন কান্না করবে বা জেদ করবে তখন ওকে ছবি আঁকা, লোগো ব্লক দিয়ে খেলনা বানানো বা মাটির কাজ দিন, আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা ওকে মাঠে নিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশতে শেখান।
13: ও যে অনেক জেদ করে, আমি তখন ওকে কোনোভাবে কিছু দিয়েই ওকে সামলাতে পারি না।
12: দেখুন, শিশুর স্ক্রিন টাইম বা মোবাইল আসক্তি কমানোর শুরুতে তারা তীব্র জেদ, কান্না বা রাগ দেখাতে পারে।
13: হ্যাঁ হ্যাঁ, এরকমটাই করে।
12: হ্যাঁ, মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় এক্সটিনকশন ব্লাস্ট।
11: মানে কি?
12: অর্থাৎ কোনো অভ্যাস বন্ধ করতে গেলে সাময়িকভাবে সেই জেদের মাত্রা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করতে পারেন।
11: কিরকম?
12: যেমন, শিশু যখন মোবাইলের জন্য মাটিতে গড়াগড়ি খাবে বা চিৎকার করবে তখন তার দিকে রাগ দেখাবেন না, আবার মোবাইলও দেবেন না। আপনার রাগ বা অতিরিক্ত মনোযোগ শিশুর জেদকে আরো বাড়িয়ে দিতে পারে। আপনি শান্ত থাকলে শিশু বুঝবে যে কান্না বা চিৎকার করে কোনো লাভ হচ্ছে না। আবার ধরুন, ওকে জড়িয়ে ধরে নরম সুরে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে এবং তুমি রাগ করছো, কিন্তু এখন মোবাইল দেখার সময় নয়।
13: এতেও বুঝবে?
12: হ্যাঁ, এতেও বুঝবে। আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু একই সাথে আপনার তৈরি করা নিয়মটি যে ভাঙা যাবে না সেটাও স্পষ্ট করছেন।
13: আচ্ছা,
12: আরেকটা কাজ করতে পারেন।
13: জি।
12: যেমন, ও জেদ শুরু করতে পারে এমন সম্ভাবনা তৈরি হলে ওর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন, এমন আরো কিছু কৌশল আছে।
11: বাহ, এভাবে তো আমরা কেউ ভাবিনি। আমরা আজ থেকে এই নিয়মগুলো মানবো ডাক্তার, আর ওর শৈশবকে আমরা এভাবে হারিয়ে যেতে দেব না।
13: হ্যাঁ একদম। আরিফ দেখো, আজ থেকে অনেককে মোবাইল না, আমি নিজে ওকে গল্প শোনাবো, ওকে নিয়ে খেলবো। আমি কথা দিচ্ছি, এই প্রযুক্তির স্ক্রিন সরিয়ে আমি ওকে ফিরিয়ে দেব উন্মুক্ত আকাশ আর এই স্বাভাবিক শৈশব। দেখো
11: সুমনা, সুমনা দেখো দেখো, মাত্র চার মাসে আমাদের অনিকের কত পরিবর্তন।
10: মা দেখো দেখো, আমি অনেক বড় একটা বাড়ি বানিয়েছি, বাবা একটু সাহায্য করেছে।
14: আরে বাহ, আমার সোনা ছেলে তো দারুণ বাড়ি বানাতে পারে। রহিমাবু, রহিমাবু
15: আসতেছি আপা।
14: দেখেন অনেক বানিয়েছে।
15: ও মা, তাই কত সুন্দর বাড়ি বানাইছে।
14: হ্যাঁ এখন জানতো, অনেকের জন্য এক বাটি ফল কেটে নিয়ে আসেন।
15: আচ্ছা আনতেছি আনতেছি। আপাই যে নেন। মা গো মা, আমি যে আগে কত বড় ভুল করে ফেলেছিলাম। মোবাইল ছাড়া দেখেন আপা, অনেক বাবা জি যে এত লক্ষ্মী একটা ছেলে আমি তো আগে জানতামই না।
14: তাই তো,
15: এখন দেখেন ওরে নিয়ে আমি প্রত্যেক দিন বিকালে ছাদে যাই, আর ও অন্য বাচ্চাগুলো আগে না দৌড়াদৌড়িও করে।
14: তাই
11: দেখেছো সুমনা, মোবাইলটা কেড়ে নিয়ে ওকে আমাদের সময় আর বাস্তব শৈশব ফিরিয়ে দিতেই ও কেমন স্বাভাবিক হয়ে উঠেছে, ওর মুখের জড়তাও কেটে গেছে।
13: হ্যাঁ, কর্মজীবী মা বাবা হিসেবে আমাদের ব্যস্ততা থাকবেই, কিন্তু আমাদের অবহেলা আর কাজের লোকের উপর অন্ধবিশ্বাসের কারণে যেন নতুন প্রজন্মের মানসিক বিকাশ থমকে না যায়। আসুন সন্তানদের স্ক্রিন নয়, সুস্থ সামাজিক পরিবেশ উপহার দেই।
0: ঠিক তাই বন্ধুরা, আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল সহ যত ধরনের ক্ষতিকর ডিভাইস বা গ্যাজেট আছে সেগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করি। সেই প্রত্যাশা রইল। আর বন্ধুরা আপনারা রয়েছেন রূপালী রায়জনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। এবারে বন্ধুদেরকে আমরা শোনাবো
1: মনের সাথে যুদ্ধ ছায়াছবির গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জেমস, আর এই গানটি শুনতে অনুরোধ করেছেন
0: সুজন খুলনা থেকে।

0: বন্ধুরা, গান শুনতে শুনতে রূপালীর একেবারেই প্রান্ত সময় পৌঁছে গেছি। আর আজকে রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি নেওয়াজ হাসান এবং আমার সাথে ছিলেন
1: আমি আসমাউল হুসনা। গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।
0: শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ আলাহিয়া বিলাবল রাগে সেতার বাদন শুনবেন শিল্পী প্রিয়দারঞ্জন সেনগুপ্ত।

এতক্ষণ রাগরং অনুষ্ঠানে আলাহিয়া বিলাপল রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন প্রিয়দা রঞ্জন সেনগুপ্ত। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

এতক্ষণ রাগ রং অনুষ্ঠানে আলাহিয়া বিলাপল রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন প্রিয়দা রঞ্জন সেনগুপ্ত। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

এতক্ষণ রাগ রং অনুষ্ঠানে আলাহিয়া বিলাপল রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন প্রিয়দা রঞ্জন সেনগুপ্ত। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না। মন্ত্রী গতকাল নরসিংদীর মনোহরদী ও বেলাবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দলীয় পরিচয় নয়, যারা প্রকৃতপক্ষে সুবিধা পাবে তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়া সহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া প্রেসিডেন্ট শেরদের বেরদি মোহামেদভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরান এই অভিযোগ করে। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 616 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক ও 973 জন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগ প্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশে নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপাল এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তা দরকার। খেলার খবর ক্রিকেট। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের 3 উইকেটে 81 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 110। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে। নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা ১টা বেজে ৫ মিনিটে। ইসলাম ও জীবন মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান শুনবেন বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান শুনবেন সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে শুনবেন দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। আধুনিক গান শুনবেন ননীগোপাল শীলের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে। শিপ্রাদের কণ্ঠে শুনবেন দুপুর ২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনবেন বিকেল ৩টে বেজে ৫ মিনিটে। নজরুল সঙ্গীত শুনবেন শতাব্দী দাসের কণ্ঠে দুপুর ২টা বেজে ৩০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সঞ্জিতা লাসানি বিপাশার কণ্ঠে দুপুর ১২টা বেজে ২০ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া পল্লীগীতি শুনবেন মোহাম্মদ গোলাম রসুলের কণ্ঠে দুপুর ২টা বেজে ৫০ মিনিটে। এছাড়া এফ এম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ৯টায়। শ্রোতা বন্ধুরা, শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লায়লা তারান্নম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এক্সট্রা কারিকুলামের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজি পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে। তিনি গতকাল যশোর সেক্রেট হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের বাজেটে বর্তমান সরকার দেশের মোট জিডিপির 2% বরাদ্দ দিয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভবিষ্যতে এই বরাদ্দ পর্যায়ক্রমে বাড়িয়ে 5% করা হবে। আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে আমাদের শিশুরা যাতে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখবে সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যশো যমুনা রোজারিওর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লা, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি বিষয়ক এক জনসচেতনতামূলক সভা গতকাল খুলনা কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় অপ্রয়োজনীয় সময় বৈদ্যুতিক বাতি, ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিজহুরের জান্নাত এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল গাফফার বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন। ওজো পাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিতে কেডিএ নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন ও ওজো পাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের 5 জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটার সাকু ছাত্র কল্যাণ বৃত্তি 2026 প্রদান করা হয়েছে। সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাফায়াত হোসেন ইমনের সভাপতিত্বে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ জাবের হোসেন, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকদিউর রহমান মুকুট এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বর্তমান সরকারের সফলতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার এবং উন্নয়নের বাস্তবতা জনসম্মুখে তুলে ধরতে এক জনসভা গতকাল বুড়িপোতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বিএনপির ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকারের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা কার্যালয়ে গতকাল এক মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদীচী শিল্পীবৃন্দ নজরুলের কবিতা ও গান পরিবেশন করেন। উদীচী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। যশোরের শার্শা উপজেলার রামপুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বারোপোতা ফুটবল একাদশ 1-0 গোলে সিকরি ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এদিকে খুলনার দিঘলিয়া সুগন্ধি ইয়াসিন মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় কলেজ মোড় একাদশ ১-০ গোলে এসএমপি একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় রাজাপুর ইউনিয়ন একাদশ ২-১ গোলে পলাশবাড়িয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মজহারুল আনোয়ার।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। আমাদের আজকের শিল্পী ননী গোপাল শীল, গীতিকার অশোক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন ননী গোপাল শীল, গীতিকার অশোক কুমার দে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গীতি। আজকের শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান, গীতিকার মতিয়ার রহমান খান।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি পল্লী গীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আতিয়ার রহমান, গীতিকার মতিয়ার রহমান খান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী ফেরদৌসী রহমান, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

0: কভি কম।
1: নাতি রাসুল শুনলেন, আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: শরৎমানে নীলাকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় ঘেরা এক মায়াবী ঋতু।
1: ঠিক যেমনটা বলছিলে, প্রকৃতিতে খুব চমৎকার একটা আভা বিরাজমান। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কড়া রোদ, সব মিলে মনটা অনেক বেশ ভালো হয়ে যায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি আপনার প্রিয় কথা বন্ধু জে এম মাকসুদুল হাসান।
0: আমি শারমিন আক্তার
1: রয়েছেন আপনার আমাদের সাথে। আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজন মালায়। প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান, আর প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, বাকিটা সময় অনেক বেশ ভালোই কাটবে, তবে ছোট্ট করে বলে দিতে চাই, আপনারা চাইলেই কিন্তু আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় ফোন করতে পারেন, যখন আমরা ফোনে কথা বলবো, আর জানাবেন আপনার পছন্দের গানের কথা। আমাদের নাম্বারটি হচ্ছে
0: 01974121970। এই নাম্বারে কিন্তু আপনাদের পছন্দের গানের কথা আমাদেরকে অনুরোধ জানাতে পারেন।
1: অবশ্যই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম গানে, কোন গানটি শোনাচ্ছি?
0: প্রথমে গানটি যিনি অনুরোধ করেছেন যে শ্রোতা বন্ধু, অনিক দাস, প্রেস ক্লাব খুলনা থেকে, তিনি শুনতে চেয়েছেন দূরদেশ ছায়াছবি থেকে একটি গান। আপনার পছন্দের গানটি শোনাবো এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।
1: তো অনিক, শুনতে থাকুন আপনার পছন্দের গানটি।

শ্রোতা বন্ধু, ভালোবাসার মানুষ যেন সবসময় সাথে থাকে এমনটা ইচ্ছে কিন্তু সবারই হয়, তাই না? তাই তো সাথীকে বারবার থাকতে বলা হয়েছে। এখন যে গানটি শোনাবো আপনাদেরকে, তিনি শুনতে চেয়েছেন রায়ের মহল খুলনা থেকে নিত্যানন্দ। তিনি শুনতে চেয়েছেন এই মন তোমাকে দিলাম ছায়াছবি থেকে গান। গানটিতে যুগল কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন। চলুন বন্ধু, তাহলে আপনার পছন্দের গানটি শোনানো যাক।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
0: এই নাও মামনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকের চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে।

0: আমার একটু ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
2: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
2: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
2: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন যে গানটি শোনাব তিনি নন্দন প্রতাপ খুলনা থেকে শুনতে চেয়েছেন দীপঙ্কর। তিনি শুনতে চেয়েছেন ভুলনা আমায় ছায়াছবি থেকে গান, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও ইন্দ্রকিশোর। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি শোনানো যাক।

সুপ্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য। এখন যে গানটি আপনাদেরকে শোনাব, শুনতে চেয়েছেন বালিয়াতালা সাতক্ষীরা থেকে রেজাউল এবং শৈলকুপা ঝিনাইদহ থেকে ইসলাম উদ্দিন, এই দুই বন্ধু। গান শুনতে চেয়েছেন রাধাকৃষ্ণ ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন গানটিতে সাবিনা ইয়াসমিন। তাহলে চলুন বন্ধু, আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে। এখন যে গানটি আপনাদেরকে শোনাবো, গানটি শুনতে চেয়েছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে। তিনি অনুরোধ করেছেন প্রতিনিধি ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শ্রোতা বন্ধু, এই গানটির পরপরই আমরা চলে যাব ফোন ইন পর্বে। তার জন্য কি করতে হবে, নাম্বারটি মনে করিয়ে দিচ্ছি, 01974121970 এই নম্বরে। তাহলে চলুন বন্ধু গানটি শুনে আসি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা সাথে। যেমনটি কথা দিয়েছিলাম, আপনাদের সাথে গানের ফাঁকে আমরা ফোন ইন পর্বে যুক্ত হব। তার জন্য কি করতে হবে, আমাদেরকে 01974121970 এই নম্বরে ফোন করতে হবে এবং আপনারা আপনাদের পছন্দের গানের কথা আমাদের কিন্তু জানাতে একদম ভুল করবেন না। আর সবসময় বিজ্ঞাপন তরঙ্গ কিন্তু সাজানো হয় আপনাদের পছন্দের গানগুলো দিয়ে। আমরা ফোন ইন পর্বে যুক্ত হচ্ছি, আমাদের মাঝে একজন বন্ধু ফোনে যুক্ত হয়েছেন। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, জি শুভ দুপুর। জি বন্ধু বলুন। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রয়েছেন। জি জি, হঠাৎ বৃষ্টি থেকে যে কোনো গান, তাই তো শ্রোতা বন্ধু অনেক খুশি হয় যখন তার পছন্দের গান, মানে গানগুলো যখন শোনানো হয় তখন তারা খুবই খুশি হয়। আরেকটি ফোন রয়েছে, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
4: আমাকে শোনাবেন হিরাসনি পান্না, হিরাসনি পান্না শিল্পী এন্ড কিশোরের কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে
3: কে বলছেন কোথা থেকে? জি আমরা সকলে ভালো আছি, আপনারা কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ কাজীপাড়া থানা মারা থেকে।
3: জি,
4: প্রথমে আমার পক্ষ থেকে পৃথিবীর বুকে যত মা আছে তার আমার পক্ষ থেকে তাকে সালাম দিচ্ছি। আর আমি একটা মায়ের গান শুনতে যাচ্ছি, আমি বুলবুল আহমেদ কাজীপাড়া থানামারা থেকে।
3: জি, আপনি সকল মায় মাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মাকে নিয়ে গান শুনতে চেয়েছেন, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানোর জন্য আমরা চেষ্টা করব। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: আমিনুর রহমান, বিল্লা পোস্ট কংগ্রেজরা নাগরব টাঙ্গাইল থেকে।
3: জি,
4: গান শোনাবেন কালিয়া ছবি থেকে শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গানের কথা পৃথিবী আমায় ভুলে যাও দাও না ছাড়ো দাও, এই গানটা শোনাবি।
3: শ্রোতা বন্ধুরা কিন্তু অনেক চমৎকার চমৎকার গান আমাদেরকে অনুরোধ করে থাকেন, অবশ্যই আপনাদের গান শোনানো হবে, তার জন্য বাংলাদেশ বেতার খুলনার সাথে সবসময় আপনাদের থাকতে হবে। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। দুঃখিত, বিচ্ছিন্ন হয়ে গেল সংযোগটি, আপনি বন্ধু আরেকবার চেষ্টা করুন। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আমি আপনাদের নতুন বন্ধু।
3: জি, নাম বলুন, কোথা থেকে বলছেন?
4: মোহাম্মদ জানি শেখ, দৌলতপুর আড়ংঘাটা থেকে।
3: জি,
4: আমি গান শুনতে চাই লালনের, আমি নতুন বন্ধু।
3: বাহ, অসংখ্য ধন্যবাদ, তিনি নতুন বোধহয় আজকে ফোন করেছেন। নতুন এভাবেই থাকবেন আমাদের সাথে, বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকবেন, আপনার পছন্দের গানটি অবশ্যই শোনানো হবে। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো
5: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
3: জি বলুন।
5: ছবির নাম একটি সংসারের গল্প, গানের কথা এই একটি সংসারের গল্প এই ছবির গানটি।
3: একটি সংসারের গল্প, অবশ্যই বন্ধু আপনার পছন্দের গানটি শোনানো হবে, এবং যে সকল বন্ধুরা তার পছন্দের গানের কথা বলেছেন সকলের গান শোনানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করব, এবং চেষ্টা কিন্তু করছি আমরা। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম বন্ধুকে। জি, আমরা দুজনই ভালো আছি, আপনারা কেমন আছেন? জি বলুন।
4: আপু, একটা দাবি আপনারা খুলনা বেতার ফ্যানে যে আমরা যে নামাজের পরে
3: জি জি
4: ফোন নেবেন না, আগে যে ফোন নেন এটা করবেন না, বলছেন আমরা।
3: ঠিক আছে ঠিক আছে, জি জি বন্ধু,
4: করে ফোনটা নেবেন এই দাবিটা।
3: জি অবশ্যই অবশ্যই বন্ধু, আপনার জি
4: গান শোনাবেন, কবির নাম সাহা থেকে পাওয়া।
3: জি, হ্যাঁ অবশ্যই অবশ্যই শ্রোতা বন্ধু, আপনাদের সবসময় কথাগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো সাজানো হয়ে থাকে, কারণ আপনারা শ্রোতারা বন্ধুরা না থাকলে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো আসলে একদমই সার্থক হয়ে উঠবে না। তার জন্য আপনাদের ফোনে থাকতে হবে এবং বাংলাদেশ বেতার খুলনার সাথে সবসময় থাকতে হবে। শ্রোতা বন্ধু, তাহলে আমরা এখন আপাতত ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। এখন যে গানটি শুনতে চেয়েছেন বন্ধু ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সুবীর নদী নন্দী, এবং গানটি শুনতে চেয়েছেন জাফর পালোয়ান কাচ্চিরা বরগুনা থেকে। চলুন বন্ধু, তাহলে আপনার পছন্দের গানটি শুনে আসি।

সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব আশা ভালোবাসা ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন। গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ লুৎফর জোয়াদার, পাংশা রাজবাড়ি থেকে। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান গুম খুনের শিকার এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। শহীদ পরিবারের আত্মত্যাগকে বর্তমান সরকারের উৎসাহ, উদ্দীপনা ও শক্তির উৎস হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশেও পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য ভিকটিমস ফার্স্ট, অ্যাকশন নাও। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে 10,000 টাকা থেকে সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। মাদক ও চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও চোরা কারবারি বন্ধে দেশজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে যাতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আজ রাজধানীতে এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, এআই দিয়ে রায় লেখা উচিত নয়, কেননা এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এ সময় তিনি এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। আইরিন খান 2020 সাল থেকে মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসার বিষয়ক জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 2001 থেকে 2009 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 616 জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপালে 517 জন বিদেশি সহ এখনও পর্যন্ত 2,426 জন নিখোঁজ রয়েছেন। এদিকে তিব্বতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং 554 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 31 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের জরুরি আবেদন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কারাকাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যেটির মাধ্যমে ভেনিজুয়েলার 65 বিলিয়ন ব্যারেল তেলের মজুদের নিয়ন্ত্রণ তাদের দেওয়া হবে। ট্রাম্প বলেন, এই চুক্তি ভেনিজুয়েলার ভঙ্গুর জ্বালানি খাতকে পুনরুদ্ধার করবে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে সহায়তা করবে। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার জেলাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। এবারে যে গানটি শোনাব আবে হায়াত ছায়াছবি থেকে এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। গানটি অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি শুনে আসি।

সুপ্রিয় শ্রোতা, এবারে গানটি যিনি শুনতে অনুরোধ করেছেন তিনি হলেন বিজন গোমেস্তা, কাকচিড়া বরগুনা থেকে। তিনি শুনতে চেয়েছেন রানী কেন ডাকাছে ছবি থেকে গান। গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

দুটো মানুষে যখন ভালোবাসা হয়ে যায় তখন মন চুরি হয়ে যায়, ঘুম চুরি হয়ে যায়, তাই তো শ্রোতা বন্ধু? এখন যে গানটি শোনাবো তিনি অনুরোধ করেছেন সাতকানিয়া চট্টগ্রাম থেকে, ইমন বন্ধু, এবং তিনি শুনতে চেয়েছেন মনে রেখো পৃথিবী ছায়াছবি থেকে গান, এবং গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ও কটক চাপা। চলুন বন্ধু, আপনার পছন্দের গানটি শোনানো যাক।

শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীতে যেন সকল ভালোবাসা অমর হয়ে থাক। এখন যে গানটি শোনাবো, ছায়াছবি জান কোরবান, কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও কনক চাপা। এই গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন রায়ের মহল খুলনা থেকে জসিম।

সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব কুসুম কলিছায়া ছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। এই গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন মহেশপুর ঝিনাইদহ থেকে জ্ঞানেন্দ্র পাল।

সুপ্রিয় শ্রোতা, এবার শোনাবো অচেনা ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও বেবি নাজনীন। গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন মোহাম্মদ ওসমান গনি ফতেপুর ঝিনাইদহ থেকে।

সুপ্রিয় শ্রোতাই, গানটির সাথে সাথে শেষ হলো আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের এই চমৎকার আয়োজন। পুরোটা আয়োজন জুড়ে আমি ছিলাম শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। আশা করছি আজকের এই আয়োজন আপনাদের সকলের মন ভরে গেছে। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 30 আগস্ট 2026 তারিখ সকাল 11:00 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। আজকের শিল্পী শতাব্দী দাস, গীতিকার কাজী নজরুল ইসলাম।

সুপ্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শতাব্দী দাস। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। আজকের শিল্পী শিপ্রাদে। প্রথম গানটির কথা সাজিয়েছেন এ বি এম শওকত আলী।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শিপ্রা দে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। আজকের শিল্পী মোহাম্মদ গোলাম রসুল, গীতিকার প্রজিত ঘোষ।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ গোলাম রসুল। গান দুটির কথা সাজিয়েছিলেন প্রজিত ঘোষ। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়, অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার ডাবের খোসা, চিপস এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার ইত্যাদি পানি জমতে দেওয়া যাবে না। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান গুম খুনের শিকার এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। শহীদ পরিবারের আত্মত্যাগকে বর্তমান সরকারের উৎসাহ উদ্দীপনা ও শক্তির উৎস হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশেও পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ভিকটিম ফার্স্ট অ্যাকশন নাও। এবছর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স শীর্ষক সনদ প্রণয়নের 20তম বার্ষিকী পালিত হবে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দিলে 10,000 টাকা থেকে সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। মাদক ও চোরা চালান প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও চোরা কারবারি বন্ধে দেশজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে যাতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আজ রাজধানীতে এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, এআই দিয়ে রায় লেখা উচিত নয়, কেননা এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এ সময় তিনি এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘের বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। আইরিন খান 2020 সাল থেকে মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 626 জন দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপালে 517 জন বিদেশি সহ এখন পর্যন্ত 2,426 জন নিখোঁজ রয়েছে। এদিকে তিব্বতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং 554 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগ প্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 31 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের জরুরি আবেদন জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে জাতিস্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়ির সময় বেলা ৩টা বেজে ৫ মিনিট। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। এবারে গানটি শিল্পী রামমোহন সরকার, গীতিকার সেবক বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী শামিমা পারভীন, গানটির কথা সাজিয়েছেন পঙ্কজ কুমার রায়।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 30 আগস্ট 2026 তারিখ সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও আপনারা শুনতে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার এই অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রতিবারের মতো এবারেও আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট আলেমেদিন। আমাদের স্টুডিওতে ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এবং আরো উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: শ্রদ্ধেয় শ্রোতাগণ, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবনে। প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ জামিল লবণচোরা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন কারামত কাকে বলে, জানিয়ে বাধিত করবেন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই জামিল, কোন আল্লাহর বান্দা যখন খুব ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বা নফল কোনোটাই ছাড়ে না, এবং মহান রবের নাফারমানি হতে খুব বাঁচে, কোন রকম নাফারমানির ভিতরে প্রবেশ করে না, এবং নাফারমানিকে খুব ঘৃণা করে, গুনাকে খুব ঘৃণা করে, ত্যাগ করে, আর দুনিয়ার সাথে মহাব্বত রাখে না, দুনিয়াকে মহাব্বত করে না, দুনিয়ার পাগল নয়, বরং দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেয়, ইচ্ছায় অনিচ্ছায় সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এমন ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হন বা আল্লাহ তাআলার বন্ধু হন। আল্লাহর ওলিদের থেকে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ অন্য মানুষ হতে ঘটতে পারে না। এই ঘটনাগুলিকে বা অলৌকিক ঘটনাগুলিকে কারামাত বলে। আসলে আল্লাহর পরিচয় যার যত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী সে তত বেশি, সে আল্লাহর নাফারমানি থেকে বেঁচে থাকে বেশি, তার থেকে কারামত যদি নাও পাওয়া যায় তাহলেও সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, বিশেষ করে কোনো ধরনের নাফারমানির ভিতরে আমরা লিপ্ত হব না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
1: মোহাম্মদ ইলিয়াস তেরোখাদা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন কিয়ামতের আলামত কতগুলো এবং কি কি। আমরা উত্তর জানার জন্য যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
2: ভাই ইলিয়াস, কিয়ামতের আলামত হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সাধারণত কিয়ামতের আলামত দুই প্রকার বলা হয়ে থাকে, ছোট আলামত বড় আলামত। ছোট আলামতের ব্যাপারে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যুদ্ধলব্ধ মাল অর্থাৎ গনিমতের মাল এগুলো নিজ সম্পদের মতো মনে করা হবে এবং ভাগযোগ করে খেয়ে ফেলা হবে, কোনো নিয়মের তওয়াক্কা করা হবে না, এবং আমানতের মাল গনিমতের মালের মতো যেগুলো হেফাজত করার কথা, তার একটি কণাও স্পর্শ করার কথা না, সেগুলোকে গনিমতের মতো ভাগযোগ করে খেয়ে ফেলবে এবং যাকাতকে জরিমানা মনে করা হবে, আর এলমে দিন শিক্ষা করা হবে দুনিয়া অর্জন করার জন্য, আর পুরুষেরা নিজ স্ত্রীদের অনুসরণ করবে অর্থাৎ তাদের কথায় উঠবে বসবে, তারা যা বলবে তাই শুনবে, আর পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে, তার খরচ খরচা, তার প্রতি মহাব্বত ভালোবাসা ইত্যাদি থাকবে না, বন্ধুদেরকে অনেক আপন মনে করা হবে, তাদেরকে কাছে রাখা হবে, তাদের পিছনে খরচ করা হবে, এইরকম ভাবে কাজ চলতে থাকবে। মসজিদে খুব জোরে জোরে কথা বলা হবে এবং গোত্রের সর্দার ফাসেক হবে, যারা নাফারমান তারা গোত্রের সর্দার হবে। জাতির নেতা সেই জাতির মধ্যে নিকৃষ্টতম মানুষেরা হবে এবং মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। যদি তাকে সম্মান না করা হয় তাহলে সে আমার ক্ষতি করবে, এই ভয়ে তাকে সম্মান করা হবে। আর মাদক দ্রব্য ব্যাপক হারে ব্যবহার করা হবে এবং উম্মাতের পূর্ববর্তী মানুষদেরকে উম্মাতের পরবর্তী মানুষেরা লানত করবে বা অভিসম্পাত করবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যখন তোমরা দেখতে পারবে তখন তোমরা বিভিন্ন মুসিবতের অপেক্ষা করবে। কখনো লাল বাতাস হবে, কখনো গরম বাতাস হবে, কখনো ভূমিকম্প হবে, কখনো রূপ পরিবর্তন হবে, পাথর বৃষ্টি হবে, মুসিবত আর মুসিবত। যেরকম নাকি তসবির সুতা কেটে গেলে দানা একের পর এক পড়তে থাকে, এরকম ভাবে মুসিবত আসতে থাকবে। এগুলো কিয়ামতের ছোট আলামত। বড় আলামতগুলি হল ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হবে, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান থেকে অবতরণ করবেন, ইয়াজুজ মাজুজ এক বর্বর সম্প্রদায় যারা বের হবে, এবং দাব্বাতুল আরদ বলা হয় আরবিতে, আশ্চর্যজনক এক প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোরআনে করিমকে তুলে নেওয়া হবে। এই সময় সমস্ত মুসলমানরা মারা যাবে এবং অল্পদিনের মধ্যে দুনিয়া কাফের দ্বারায় ভরপুর হয়ে যাবে, সেই কাফেরদের উপরে কেয়ামত কায়েম হবে। মোটামুটিভাবে এইগুলোকে কেয়ামতের বড় আলামত বলা হয়।
1: ধন্যবাদ মুফতি মাসুম বিল্লাহ, আপনাকে অত্যন্ত চমৎকারভাবে কেয়ামতের আলামতগুলো বুঝিয়ে বলবার জন্য। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক ফুলতলা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার একজন আত্মীয় এত বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন যে তার কোনো কিছু মনে থাকে না। তার পাশে বসে থেকে নামাজের নিয়ম কানুন বলে দিলেও তিনি ভুলে রুকু করেন অথবা সিজদায় চলে যান, এই অবস্থায় তার নামাজের বিধান কি হবে? উত্তর জানার জন্য আমরা যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, যদি কোনো ব্যক্তির স্মরণশক্তি হারিয়ে যায় অথবা কমে যায় তাহলে তার নামাজের বিধান হল, যদি তাকে পাশ থেকে কেউ বলে দেয় বা ইশারা করে দেয় এবং শুনে শুনে তিনি নামাজ পড়তে সক্ষম হন, যেমন কেউ বলে দিলে এখন রুকু করেন, এখন সিজদা করেন, এখন তাশাহুদ পড়েন, তাহলে এভাবেই তিনি নামাজ আদায় করতে থাকবেন, এভাবেই নামাজ আদায় করা তার জন্য ফরজ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখন তিনি এভাবেই নামাজ পড়তেন, পাশে থেকে তার একজন আত্মীয় বলে দিতেন আপনি এখন রুকু করেন, সিজদা করেন, আপনি এখন তাশাহুদ পড়েন। কিন্তু যদি অবস্থা এত কঠিন হয় যে পাশ থেকে বলে দিলে বা ইশারা করে দিলেও তিনি বুঝতে পাচ্ছেন না, মনে রাখতে পাচ্ছেন না, রুকুর সময় রুকু না করে সিজদায় চলে যাচ্ছেন, বৈঠক না করে উঠে পড়ছেন, এই পরিস্থিতি যতদিন পর্যন্ত থাকবে তার স্মরণশক্তি সম্পূর্ণ লোপ পাওয়ার কারণে তার উপরে নামাজের ফরজিয়াত ফরজ বিধানটা আপাতত স্থগিত থাকবে। এই পরিস্থিতি যতদিন থাকবে তার উপর নামাজ আদায় করা আবশ্যক থাকবে না, এই সময়ের নামাজগুলো কাজা করাও তার লাগবে না। আবার যখন স্বাভাবিক তিনি হবেন তখন তাকে আবার নামাজের ফরজিয়াত ফরজগুলি আদায় করা শুরু করবেন। আর যদি এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তাহলে তার এই নামাজ যেগুলি তিনি পড়তে পারলেন না স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে, এই নামাজগুলির কোনো ফিদিয়া তাকে দেওয়া লাগবে না।
1: মোহাম্মদ ইউনুস আহমেদ বয়রাবাজার খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, বিবাহের সময় যদি দেনমোহর নগদ দিয়ে দেয় তবে কিভাবে দেয়া উচিত, সাক্ষীর সামনে নাকি একাকি? আর দেনমোহর পাওয়ার পর স্ত্রী যদি মোহরের টাকা কাউকে দিতে চায় তবে সেই টাকা পাওয়ার কে বেশি হকদার?
3: প্রিয় শ্রোতা, দেনমোহর এটি স্ত্রীর হক, সাক্ষীর সামনে দেওয়া জরুরি নয়, স্ত্রীর নিকটে পৌঁছে দিতে পারলেই আপনার দেনমোহর দেওয়ার হক আদায় হয়ে যাবে, যেই ফরজ ছিল আপনার এটা আদায় হয়ে যাবে। তবে পরবর্তীতে যদি অস্বীকারের কোনো সম্ভাবনা থাকে অথবা কোনো সমস্যার সম্ভাবনা থাকে তাহলে সাক্ষীর সামনে দেওয়া বা লিখিতভাবে প্রমাণ রেখে দেওয়া এটা ভালো। আর দেনমোহর হাতে পাওয়ার পর স্ত্রী যাকে ইচ্ছা তাকে দেনমোহর থেকে উপহার দিতে পারেন, সম্পূর্ণ ফেরত দিতে পারেন, হাদিয়া দিয়ে দিতে পারেন, এটি সম্পূর্ণ তার হক। এক্ষেত্রে অধিক হকদার বলতে কেউ নাই যে স্বামীকে দেবে অথবা সন্তানকে দেবে অথবা আত্মীয় স্বজনকে দেবে, অধিক হকদার বলতে কেউ নাই, তিনি যাকে ইচ্ছা তাকেই হাদিয়া দিতে পারেন।
1: শুকরিয়া। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ সরোয়ার আলম দৌলতপুর কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার দাদি বলেন ছোট মানুষের পেশাব নাপাক নয় কারণ ছোট বাচ্চারা ফেরেস্তার মতো, আসলে বিষয়টি কি তাই? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই সরওয়ার আলম, মল মূত্র বা পেশাব পায়খানা এটা সর্ব অবস্থায় নাপাক, অপবিত্র। তাই ছোটদের হোক বা বড়দের হোক, যে কথাটি আপনার দাদি বলেছেন যে ছোটদের পেশাব বা মূত্র এটা পাক, আপনার দাদি ঠিক বলেননি, এ কথাটা ঠিক নয়। আসলে নাপাক এবং নাপাক লেগে গেলে সেটাকে পাক করে তারপরে নামাজ ইত্যাদি আদায় করতে হবে।
1: সরওয়াল আলম ভাই, তিনি আরো জানতে চেয়েছেন বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা বৈধ আছে কিনা, এবং মোবাইলের স্ক্রিনে যখন কোরআন তেলাওয়াত করা হয় সেখানেও অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা।
2: ভাই সরওয়ার আলম, কোরআনে করিম বিনা অজুতে স্পর্শ করা যাবে না, তবে তেলাওয়াত করা যাবে। তেমনিভাবে যে মোবাইলের স্ক্রিনে কোরআনে করিম ভেসে ওঠে, ওই মোবাইলের স্ক্রিনটাও বিনা অজুতে স্পর্শ করা যাবে না। বিশেষ করে যেখানে কোরআনে করিমের আয়াত লেখা আছে, কোনো জায়গা যদি ফাঁকা থাকে তাহলে সেখানে স্পর্শ করা যেতে পারে, সতর্কতামূলক তা না করাও ভালো।
1: প্রশ্ন করেছেন আয়েশা আক্তার, নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আমাদের এলাকার মুরব্বীগণ খানা খাওয়ার সময় মাথা ঢেকে খানা খেতে বলেন, ছেলেদের মাথায় টুপি এবং মেয়েদের মাথায় ওড়না দিয়ে খানা খেতে আদেশ করেন। আমার জানার বিষয় হল এভাবে মাথা ঢেকে খানা খাওয়া কি সুন্নাত? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
3: প্রিয় শ্রোতা, মাথা ঢেকে খানা খাওয়া সুন্নত নয় এবং জরুরি কোনো বিষয় নয়। মাথা খোলা অবস্থায় খানা খেতে কোনো সমস্যা নেই, তবে মাথা খালি অবস্থায় খানা খেলে দেখতে অসুন্দর দেখা যায়, এজন্য আমাদের মুরব্বীগণ এভাবে বলে থাকেন। তবে খাবার খাওয়ার সময় মাথা ঢেকে রাখাকে সর্বোচ্চ আদব বা শিষ্টাচারের একটা অংশ বলা যেতে পারে, কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোনো সুযোগ নেই।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মুসাম্মাদ আমেনা বেগম, দৌলতপুর খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন আমাদের একজন আত্মীয় মৃত্যুবরণের পরে যখন তাকে গোসল দেওয়া হচ্ছে তখন দেখা গেল তার হাত ও পায়ের নখে নেল পালিশ লাগানো আছে, এই অবস্থায় তাকে কিভাবে গোসল করাতে হবে?
3: প্রিয় শ্রোতা, নেইল পলিশ এমন বস্তু যা হাত ও পায়ের নখে থাকলে অজু বা গোসলের সময় তার ভিতর দিয়ে পানি প্রবেশ করে না। তাই মৃত্যুবরণের পরও যদি হাতে বা পায়ের নখে নেইল পলিশ দেখা যায় তাহলে নেইল পলিশ উঠিয়ে তারপর গোসল দিতে হবে। নেইল পলিশ থাকা অবস্থায় তার উপর দিয়ে পানি প্রবাহিত করলে মায়েতের শরীর পাক হবে না, যতই দেরি হোক না কেন। নেইল পলিশ আগে তুলতে হবে, তারপরে গোসল দিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে।
1: শুকরিয়া মুফতি সাইদ হুসেনকে সুন্দরভাবে উত্তর দেবার জন্য। আমাদের কাছে যে প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ, বটিয়াঘাটা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন যদি চার রাকাত নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সন্দেহ হয় যে কত রাকাত হলো, তাহলে করণীয় কি? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই হুসাইন আহমদ, যদি এমন সন্দেহ প্রথমবার হয়ে থাকে, ইতিপূর্বে এরকম কোনো সন্দেহ কখনো হয়নি, তাহলে তার উচিত হবে নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার নামাজ পড়া। আর যদি এমন সন্দেহ মাঝে মধ্যে হয়ে থাকে তাহলে সে চিন্তা করবে, ভেবে দেখবে যে এখন কয় রাকাত। যদি ভেবে কোনো একটা দিকে যেতে পারে যে এখন চার রাকাত বা পাঁচ রাকাত, চার রাকাত বা তিন রাকাত, এটা যদি তার সিদ্ধান্তে আসে তাহলে সে যে কয় রাকাত ওইখানে মনে তার সিদ্ধান্তে আসবে সেই কয় রাকাত মনে করে বাকি নামাজ শেষ করবে। আর যদি এমন কোনো পরিস্থিতি হয় যে কোনো অবস্থাতেই সে কোনো দিকেই মনকে নিতে পারছে না, দোদুল্যমান অবস্থায় থাকছে, তাহলে সে তার পরের নামাজগুলো আপনার যে কয় রাকাতের মধ্যে তার মন দোদুল্যমান অর্থাৎ তিন বা চার, তাহলে কোমটা ধরবে, তিনটা ধরবে, তবে তিনের পরে যে রাকাতগুলি পড়বে প্রত্যেক রাকাতগুলিতে আপনার বসবে এবং আত্তাহিয়াতু পড়বে, তারপরে সাহু সিজদা করে তারপরে সালাম ফিরে নামাজ শেষ করবে। এভাবে আপনার বাহারুর রায় কিতাবে নামাজ পড়ার কথা বিস্তারিত বিবরণ এসেছে।
1: মানে অর্থাৎ মুফতি সাহেব, আপনি বলছেন যে যদি চার রাকাত নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সন্দেহ হয়, সন্দেহটা যদি বরাবর হয় কোনো দিকে না ঝুঁকে, তাহলে সর্বনিম্নটা ধরে সে বাকি নামাজ আদায় করবে এবং প্রতি রাকাতে বৈঠক করবে। আর যদি দিল একদিকে ঝুঁকে যায় তাহলে সেটা ধরে নিয়ে
2: বাকি নামাজ পড়বে এবং সাওসিজদা দিবে।
1: জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ নাজমুল, ডুমুরিয়া খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন আমরা কোরআন শরীফের বড় সুরা জানি না, সুতরাং নফল নামাজে যদি বড় কিরাত পড়ার লক্ষ্যে ছোট ছোট সুরা বারবার পড়া হয় তাহলে নামাজ হবে কি?
2: ভাই নাজমুল, যদি নামাজে ছোট ছোট সুরা কয়েকটা পড়া হয় অথবা এক সুরা কয়েকবার পড়া হয় নফল নামাজে, এটা আপনার যারা সাধারণত কোরআনে কারিম বেশি পড়তে পারেন না, বেশি ইয়াদ নেই, তাদের জন্য নফল নামাজে এটা বৈধ, কোনো সমস্যা নেই। সে অবস্থাতে তার কোনো সমস্যা হবে না, সে যতবার ইচ্ছা ততবার পড়তে পারবে এবং কয়েকটা সুরা একসঙ্গে মিলায় তারপরে নফল নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।
1: পরবর্তী প্রশ্ন করেছেন রুবায়েত ইসলাম হাউজিং রোড কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন ওযু করার সময় মিসওয়াক না করে বিরাশ করলে মিসওয়াক করার যে সুন্নাত আছে সেটি আদায় হবে কিনা।
3: প্রিয় শ্রোতা, এখানে সুন্নত মূলত দুইটি। প্রথম সুন্নত দাঁত পরিষ্কার রাখা, দ্বিতীয় সুন্নত মিসওয়াক করা। মিসওয়াক করা একটি স্বতন্ত্র সুন্নত, সুতরাং ব্রাশ করলে কেবল দাঁতকে পরিষ্কার করার সুন্নত আদায় হবে, কিন্তু মিসওয়াকের সুন্নত আদায় মোটেও হবে না। কিন্তু মিসওয়াক যদি আপনি ব্যবহার করেন তাহলে দুইটি সুন্নতই সঠিকভাবে আপনার আদায় হয়ে গেল, ব্রাশ কিছুতেই মিসওয়াকের বিকল্প হতে পারে না। তবে ব্রাশ দ্বারা যেহেতু দাঁত পরিষ্কার হয় তাই কেউ যদি ব্রাশ করতে চায় তাহলে করতে পারে, তবে তাতে মিসওয়াকের সুন্নত হবে না, এটা খেয়াল রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোর দিয়ে, তাকিদ দিয়ে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো তাহলে প্রতি নামাজের সময় মিসওয়াক করাকে আমি অপরিহার্য করে দিতাম। প্রিয় ভাই, সুন্নতের উপর আমল সুন্নত সম্মত পদ্ধতিতেই করতে হবে, তাহলে এর দ্বারা কল্যাণ বরকত নূর অর্জন করা যাবে। আর আমাদের দেশে মিসওয়াক পাওয়া খুবই সহজ, বাজারে 20 টাকা দিয়ে একটা মিসওয়াক কিনলেই সম্ভব, আমাদের শুধু একটু মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে।
1: জি, পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান নোয়াপাড়া যশোর থেকে। তিনি জানতে চেয়েছেন নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে নাকি আঙ্গুল নাড়াতে হবে, হাদিসের দ্বারা কোনটা প্রমাণিত?
3: প্রিয় শ্রোতা, আত্তাহিয়াতু পড়ার শেষের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তাই এই আমলটি সুন্নত। সহি হাদিসের ভিত্তিতে কেবল আঙ্গুল দিয়ে ইশারা করা প্রমাণিত, আঙ্গুল বারবার নাড়ানো প্রমাণিত নয়। সহি মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময় যখন বৈঠক করতেন তখন তার হাত দুইখানা দুই হাঁটুর উপরে রাখতেন, আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী অর্থাৎ শাহাদত আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন এবং বাম হাত বাম হাঁটুর উপরে ছড়িয়ে রাখতেন। এই জাতীয় অসংখ্য হাদিসে শুধুমাত্র আঙ্গুল দ্বারা ইশারা করার কথা আছে, আঙ্গুল বারবার নাড়ানোর কথা আসেনি। কিন্তু এখানে একটা প্রশ্ন, আঙ্গুল বারবার নাড়াবে কি না, এই ব্যাপারে সুনানে আবু দাউদ কিতাবের 989 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন কিন্তু আঙ্গুল নাড়াইতেই থাকতেন না। আমাদের অনেক ভাই নাড়াইতেই থাকেন, নবীজি এরকম করতেন না। তাই নামাজের বৈঠকে আত্মহেতু পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে, বারংবার আঙ্গুল নাড়ানো যাবে না।
1: শুক্রিয়া। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুর রহিম কচুয়া বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন যদি সিজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে কেউ রুকুতে চলে যায় তাহলে সিজদা আদায় হয়ে যাবে কিনা। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই আব্দুর রহিম, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করে এবং সাথে সাথে নিয়ত করে রুকুতে চলে যায় তাহলে তার সিজদা আদায় হয়ে যাবে। এমনকি যদি কেউ নিয়ত না করে সাথে সাথে রুকুতে যে ওই রাকাত আদায় করে তাহলে সিজদার ভিতরেও তার আয়াতে সিজদার যে তেলাওয়াত, এই তেলাওয়াতের সিজদা আদায় হয়ে যাবে।
1: পরবর্তী প্রশ্ন করেছেন আয়েশা হরিণটানা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন আমি ওমরা করতে যাব ইনশাআল্লাহ, ওমরা শেষে যখন চুল কাটতে হবে তখন চুল আঁচড়িয়ে তেল দিয়ে তারপরে কাটতে পারবো কি?
2: বোন আয়েশা, প্রথমে আপনার চুল কেটে হালাল হতে হবে, এহরাম থেকে বের হতে হবে, তারপর চুল আঁচড়াতে পারবেন এবং সেটাকে তেল দিতে পারবেন। তবে হালাল হওয়ার আগে চুল আঁচড়ানো এবং তেল দেওয়া এটা ঠিক নয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুহরিম মহিলা এহরাম থেকে মুক্ত হওয়ার পর চুল খাটো না করা পর্যন্ত তাতে চিরুনি করতে পারবে না। আর যদি হজের সময় হয় এবং তার পক্ষ হতে দমে শুকুর বা কুরবানির ব্যবস্থা থাকে তাহলে কুরবানি না করা পর্যন্ত চুল আঁচড়াতে চিরুনি করতে পারবে না এবং তাকে চুল আগে কেটে নিতে হবে। তাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের ভিতরে এভাবে বিস্তারিত বিবরণ এনেছেন যে আগে চুল কাটতে হবে, তারপরে চুল আসলাতে বা তেল দিতে পারবে। যেটা চুল কাটার ব্যাপার আসছে সেটা এক ইঞ্চি বা এক কর, এতটুক পরিমাণ মাথার থেকে কেটে নিলেই যথেষ্ট,
1: চুল কাটার হক আদায় হয়ে যাবে।
2: জি।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আল আমিন রূপসা বাজার খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয়, তালাকপ্রাপ্তা সেই মহিলা ইদ্দত পালন না করেই অন্য একজনকে বিবাহ করেছে, ইতিমধ্যে এখন সে গর্ভবতী এবং কিছুদিন পরে সে জানতে পেরেছে তাদের বিবাহ সহি হয়নি, এখন তাদের করণীয় কি এবং এই সন্তানের হুকুম কি হবে?
3: প্রিয় শ্রোতা, স্বামী থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পর ইদ্দত শেষ হওয়ার আগে অন্য কারোর সাথে বিবাহ করা জায়েজ নেই। বিবাহ করলে সে বিবাহ কখনো সহি হবে না, শুদ্ধ হবে না। সুতরাং স্বামী থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পর ইদ্দতের আগেই যে বিবাহ করা হয়েছে সেই বিবাহ শুদ্ধ হয়নি, সহি হয়নি, তাই এখনই দ্রুত পরস্পর থেকে আলাদা হয়ে যেতে হবে। এখন করণীয় হল সন্তান প্রসবের পর নতুন করে বিবাহ করতে হবে, সন্তান প্রসবের আগে বিবাহ সহি হবে না। সন্তান প্রসবের পর আবার নতুন করে ইদ্দত পালন করার প্রয়োজন নাই, বরং সন্তান পৃথিবীতে আসার পরপরই বিবাহ করে নিতে পারবে। কিন্তু এই সন্তান শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেমন প্রথম স্বামীর সন্তান হিসেবে গণ্য হবে না, তেমনি দ্বিতীয় স্বামীর সন্তান হিসেবেও শরীয় দৃষ্টিকোণ থেকে গণ্য হবে না।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল কাদের নাভারণ যশোর থেকে। তিনি জানতে চেয়েছেন, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে দাঁড়ানো বা সেজদা অবস্থায় মসজিদের মেহরাবের সম্পূর্ণ ভিতরে চলে যায়, তাহলে কি নামাজ শুদ্ধ হবে?
3: প্রিয় শ্রোতা, এটা এমন একটি প্রশ্ন যে অনেক ভাইরা আমাদেরকে এটা জিজ্ঞাসা করে থাকেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, বর্তমানে মেহরাব মসজিদের অংশ হিসেবেই নির্মাণ করা হয়, তাই মসজিদের মেহরাবের সম্পূর্ণ ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ালেও নামাজ শুদ্ধ হয়ে যাবে, সহি হয়ে যাবে। তবে উত্তম হল মেহরাবের কিছুটা বাহিরে দাঁড়ানো এবং সিজদা মেহরাবের ভিতরে করা।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ দাউদ খুলনা সদর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার ছেলে মোহাম্মদ আবরার 8 বছর বয়সে ও 11 বছর বয়সে মোট 2 বার হজ পালন করেছে। 11 বছর বয়সে সময় হজের সব কাজ এবং আমল সে ভালোভাবে আদায় করেছে, তবে প্রাপ্তবয়স্ক হয় নাই। জানার বিষয় হল, প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুনরায় তার উপর কি আবার হজ আদায় করা ফরজ হবে?
2: ভাই মোহাম্মদ দাউদ, আপনার ছেলে আবরার প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে তার যে হজ হয়েছে এ সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যতবারই হজ করুক না কেন সেই হজ গ্রহণযোগ্য হবে না, সে সাবালক হওয়ার পরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারপরে তাকে আবার নতুন করে ফরজ হজ করতে হবে। নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা সাবিয়্যুন হাজ্জা আশারান সুম্মা বালাগা ফা আলাইহি হাজ্জাতুল ইসলাম, অর্থাৎ যে বাচ্চা 10 বার হজ করবে পরবর্তীতে সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হজ ফরজ হলে তাকে অবশ্যই আদায় করতে হবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীহে কিতাবে এইভাবে বিস্তারিত বিবরণ এনেছেন।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম চিতলমারি বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন, ঝাড়ফুঁক শরীয়তে বৈধ কিনা, জানাতে হুজুরের মর্জি হয়।
2: ভাই ইব্রাহিম, ঝাড়ফুঁক শরীয়তে বৈধ। হজরত আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন হজরত আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন এবং এক ইহুদি মহিলা তাকে ঝাড়ফুঁক করছিলেন। হজরত আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরকিহা বিকিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব পড়ে ঝাড়ফুঁক করো। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীহে বলেন, কোরআন হাদিস দ্বারা ঝাড়তে কোনো সমস্যা নেই, তবে এমন কোনো কথা যার অর্থ বোঝা যায় না, সঠিক না বেঠিক, ভালো না মন্দ, এই ধরনের কথা দিয়ে ঝাড়ফুঁক করতে নিষেধ করা হয়েছে। অতএব এই ধরনের কথার থেকে আমরা বেঁচে থাকব, আমরা ওই ধরনের কথার থেকে বেঁচে কোরআন হাদিস বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো ঝাড়ফুঁক করব। এ ব্যাপারে আমার বিশেষ পরামর্শ হলো, বিভিন্ন ক্ষেত খামার বাচ্চাদের, এদের নজর লাগে খুব বেশি, এই জন্য এই নজরের থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়া ইত্যাদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, এটা বর্তমান নেটের যুগ, আপনি দেখতে পারেন এবং সেগুলোর উপর আমল করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার বাচ্চা সহ অন্য অন্য যেগুলো আছে তার থেকে আপনি নজরের থেকে, বিশেষ করে এই নজরের কুফল থেকে হেফাজতে থাকতে পারবেন।
1: নজরের বিষয় যেহেতু চলে এসেছে, তো এই বিষয়ে আমরা যে আমাদের কাছে যে প্রশ্ন আছে সেখানে সম্মাদ তাহেরা নাজনিন নিরালা আবাসিক এলাকা থেকে তিনি এই বিষয়ে একটি প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, বদনজর থেকে বাঁচার জন্য শিশুর কপালে টিপ দেওয়ার বিধান কি? এ বিষয়ের উত্তর জানার জন্য আমরা চলে যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
3: সম্মানিত শ্রোতা, শিশুদের বদনজর থেকে বাঁচাতে কপালে টিপ দেওয়া এটি একটি অনার্থক কাজ এবং অমুসলিমদের রীতিনীতি। টিপ দিলে বদনজর থেকে বাঁচা যায় এটি মানুষের মুখে প্রচলিত একটি কথা, কোরআন হাদিস তো দূরের কথা, বাস্তবতার সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নাই। তাই অবশ্যই এই কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে, বরং সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করে সন্তানের শরীরে ফু দিলে আশা করা যায় বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে ফু দেওয়ার জন্য। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করবেন।
1: শুকরিয়া এবং কৃতজ্ঞতা বিজ্ঞ দুজন আলোচক, তারা অত্যন্ত চমৎকারভাবে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে প্রশ্ন আমাদের কাছে এসেছে তার চমৎকার সাবলীলভাবে তার উত্তর প্রদান করেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, ইসলাম ও জীবন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজ এ পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয় জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।
0: এতক্ষণ মাসালা মাসল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানের হামদ শুনবেন শিল্পী নাজমুন নাহার বিউটি।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতি নিয়ে তাদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বর্তমান সরকার। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশেও পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ভিকটিম ফার্স্ট অ্যাকশন নাও। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, গুম খুন অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর আগার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অস্ত্র উদ্ধারের জন্য তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদেরকে 10,000 টাকা থেকে সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে। তিনি বলেন, লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 626 জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপালে 517 জন বিদেশি সহ এখন পর্যন্ত 2,426 জন নিখোঁজ রয়েছে। এদিকে তিব্বতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং 554 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছায়াছবির গান। শ্রোতাবন্ধু, প্রথমে শোনাব পোড়ামু ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিমি নাজনীন।

শ্রোতা বন্ধু, এন্দ্র কিশোর ও কনক চাপার কণ্ঠে জানকোর বা ছায়াছবি থেকে গান শুনলেন। এবারে শোনাব সমাধি ছায়াছবি থেকে গান, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। এবারে শোনাব ঘাত প্রতিঘাত ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভিন ও এন্ড্রু কিশোর।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন ছায়াছবির গানের আয়োজনে। সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে গানে গানে। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে একটি মিষ্টি প্রেমের গান আপনাকে শোনাতে চাই আমার প্রাণের পেয়াছা ছবি থেকে, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথে বিদায় নিচ্ছি ছা ছবির গানের আয়োজন থেকে। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও আপনারা ইন্টারনেটের কল্যাণে আমাদের সকল অনুষ্ঠান শুনতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ারের কণ্ঠে।

মহান আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায়, শিল্পী ছিলেন মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ার। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনে তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, মোহাম্মদই আমাদেরকে চিনিয়েছেন মহান আল্লাহ তালাকে, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে মহান আল্লাহ তালার করুণাধারায় সিক্ত হতে সাহায্য করেছেন, দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি যুগিয়েছেন। এখন আপনাদেরকে শোনাব নাতে রাসুল, কাজী নজরুল ইসলামের রচনায় হারুন আর রশিদের কণ্ঠে।
3: বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

শ্রোতা বন্ধু, আপনারা নাতে রাসুল শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 30 আগস্ট 2026 তারিখ সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেঘার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধু, ঘোষণাটি শুনলেন, রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রেও শিক্ষা, তথ্য, বিনোদন নিয়ে সবসময় রয়েছে আপনারই পাশে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান শুনুন, নিজেকে শিক্ষা, তথ্য এবং বিনোদনে সমৃদ্ধ করুন। আপনার সমৃদ্ধি আমাদের প্রত্যাশা। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী আয়োজন পর্যায়ক্রমে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by the Snowabasher. Prime Minister Tariq Rahman has said the government is committed to realizing the goals and aspirations of the freedom fighters, victims of enforced disappearances, killings and repressions during various democratic movements, as well as the martyrs and victims of the July mass uprising. He said this after handing over job appointment letters to 10 members of families affected by enforced disappearances and killings and families of July martyrs at a ceremony at his office at Tejgaon in the capital today. The Prime Minister said it is through their great sacrifice that the people of the country have today been freed from a fascist ruler. He said, despite its limited resources, the government will make utmost efforts to stand by the families affected by enforced disappearances and killings and the families of those injured or killed in the July uprising. Meanwhile, the International Day of the Victims of Enforced Disappearances will be observed in the country tomorrow with like elsewhere in the globe. The United Nations has designated August 30 as the International Day of Victims of Enforced Disappearances since 2011. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearance on the globe, both stage, and to exert pressure on states to be held accountable. Government and human rights organizations have chalked out elaborate program marking the day. As part of the program, Liberation War Affairs Ministry has organized a gathering at Bangladesh China Friendship Center at Sher Banglanagar in the capital tomorrow. President Mirza Fakhrul Islam Alamgir will attend the program as the chief guest. Bangladesh Better will air the program live. Home Minister Salahuddin Ahmed has announced financial rewards for information leading to the recovery of looted and illegal firearms. He made the announcement while briefing newsmen after addressing the quarterly crime review conference at Bangladesh Police Auditorium in the Rajabagh in the capital today. The Home Minister said those providing information that helps recover weapons will receive from 10,000 taka to maximum 2 lakh taka. He said the government has intensified drives to recover looted and illegal weapons by forming a special unit with coordination among various intelligence agencies. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will decide whether Bangladesh will join the Mecca Pact after considering all aspects of the matter. He said this to newsmen after attending a reception program for meritorious students of Junaidah Collectorate School and College in Junaidah today. Nepal's death toll from devastating floods and landslides has risen to at least 626. Authorities say 2,426 people are still missing, including at least 517 foreign nationals. Search and rescue operations have been suspended due to bad weather. Nepal says it needs foreign technical assistance for tunnel rescues, DNA testing, and restoring transport links. The foreign minister says Nepal remains on high alert for more flooding as the badly affected Himalayan border region is turning into swampland. Meanwhile, at least 7 people have also died in Tibet, with 554 others reported missing. Rescuers have evacuated 555 stranded tourists from the Tibet. Chinese state media also reported that 499 local residents had been evacuated from the disaster zone. The Red Cross has launched an emergency appeal for $31 million to support people affected by the devastating flash floods and landslides along the Nepal-Tibet border. At least 27 people have been killed in a Russian attack in Ukraine's Bucha district near the capital Kyiv, officials said today. The attack damaged around 50 residential buildings and caused a major fire that spread to homes and a restaurant. President Volodymyr Zelensky said a warehouse in the village of Mala was hit and exploded. U.S. President Donald Trump says the United States has struck a deal with Caracas that would give them control of some 65 billion barrels of Venezuela's proven oil reserves. Trump says the agreement will revive Venezuela's struggling energy industry and help lower the fuel prices in the United States. Venezuelan interim president Delcy Rodriguez has welcomed the deal. Cricket and host United Arab Emirates will take on Sri Lanka in the Women's Asia Cup T20 tournament in Dubai today. The match will start at 8:30 p.m. Bangladesh time. Meanwhile, Bangladesh women's team will play their first match against Indonesia on Monday next. The match will also start at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says a low pressure area has formed over Northwest Bay and adjoining West Bengal North Orissa coasts. It is likely to move west northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till Wantana says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ আগামীকাল শুরু হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নৌপরিবহন মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিত বো টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে 60টি প্লট প্রস্তুত করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেজ্জা। শিগগিরই এসব প্লট আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। বেজ্জার জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক বাসসকে বলেন, অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন ও প্লট বরাদ্দের কাজ একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগকারীরা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই কারখানা স্থাপন করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন। দক্ষিণাঞ্চলে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই পটুয়াখালী ইপিজেড গড়ে তোলা হচ্ছে। এই ইপিজেড চালু হলে সরাসরি প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে, পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আরও প্রায় 2,00,000 মানুষের। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 7,115 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,40,628 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 6,823 টাকা কমিয়ে 2,29,781 টাকা, 18 ক্যারেটের এক ভরি দাম 5,832 টাকা কমিয়ে 1,97,355 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 4,724 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,61,196 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী বুধবার 4 দিনব্যাপী 3টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনী 3টিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন ফেব্রিক, ট্রেমস অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস, আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1,475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 145.50 টাকা, ক্রয় 142.77 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.67 টাকা, ক্রয় 166.45 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.16 টাকা, ক্রয় 32.47, দিরহাম বিক্রয় 33.82, ক্রয় 33.18, কুয়েতি দিনার বিক্রয় 404.89, ক্রয় 397.16, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.74, ক্রয় 95.90, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.86, ক্রয় 30.24 এবং থাই বাথ বিক্রয় 3.79, ক্রয় 3.71। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সুপ্রিয় শ্রোতা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নায়না আহমদ। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অথচ আজ জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি মানুষের স্বাস্থ্যও পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। বিশ্বজুড়ে বাড়ছে তাপ প্রবাহ, শ্বাসতন্ত্রের রোগ, ডেঙ্গু সহ বিভিন্ন বাহকবাহিত রোগ, নিরাপদ পানির সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। তাই পরিবেশ রক্ষা এখন শুধু প্রকৃতিকে ভালোবাসার বিষয় নয়, এটি আমাদের সুস্থভাবে বেঁচে থাকারও অন্যতম শর্ত। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনব মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব বিষয়ে একটি বিশেষ কথিকা। উপস্থাপন করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মালিহা শিফা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় আমাদের গ্রীষ্মকাল কেমন ছিল? দুপুরে রোদ ছিল, কিন্তু আজকের মতো এত অসহনীয় গরম কি ছিল? বর্ষাকাল এলেই নিয়ম করে বৃষ্টি হতো আর শীতকালে কুয়াশায় ঢেকে যেত চারপাশ। কিন্তু এখন যেন প্রকৃতির সেই চিরচেনা ছন্দটাই বদলে গেছে। এই পরিবর্তনের নাম জলবায়ু পরিবর্তন, আর এর সঙ্গে যোগ হয়েছে পরিবেশ দূষণ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। অতিরিক্ত গরমে এখন অনেক মানুষ হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকিতে রয়েছেন। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যাচ্ছে। তাই প্রচণ্ড গরমের সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং ঝুঁকিপূর্ণ মানুষদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ডেঙ্গু এখন আর বর্ষাকালের রোগ নয়, বছরের অনেক সময় আমরা ডেঙ্গুর প্রকোপ দেখতে পাচ্ছি। জলবায়ুর পরিবর্তনের কারণে মশার বংশবৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বেড়েই চলেছে। একটি ছোট মশা যে একটি পরিবারের জন্য কত বড় কষ্টের কারণ হতে পারে তা আমরা এখন সবাই জানি। তাই আমাদের বাড়ির আশেপাশে কোথাও যেন পরিষ্কার পানি না জমে থাকে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু মশাবাহিত রোগই নয়, খাদ্য ও পানিবাহিত রোগ, অপুষ্টি এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর এর প্রভাব অনেক বেশি। তাই নিরাপদ খাদ্য গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বৃদ্ধিও একটি বড় উদ্বেগের বিষয়। অনেক মানুষকে লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। আবার যখন বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন শুধু ঘরবাড়িই না, মানুষের স্বাস্থ্যও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, বাড়ে ডায়রিয়া, কলেরা ও চর্মরোগের প্রকোপ। অনেক মানুষ প্রিয়জন হারানোর কষ্ট, জীবিকা হারানোর অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগে মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। বন্যা বা ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক মানুষ উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপে ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুজনিত মানসিক স্বাস্থ্য সমস্যাও এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন আগামী বছরগুলোতে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই ব্যক্তি, পরিবার এবং সমাজ সব পর্যায়ে এখন থেকে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি। শুধু জলবায়ু পরিবর্তনই নয়, পরিবেশ দূষণও আমাদের নীরব ঘাতকে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছি তা আসলে কতটা নিরাপদ? যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আর অপরিকল্পিত নগরায়ন আমাদের বাতাসকে দূষিত করছে। এর ফলে হাঁপানি, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিও এর কারণে ব্যাহত হতে পারে। একইভাবে নদী, নালা ও জলাশয়ে প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে, আর সেই দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। তবে আশার নয়, পরিবেশ দূষণও আমাদের নীরব ঘাতকে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছি তা আসলে কতটা নিরাপদ? যানবাহনের কালো ধোয়া,

0: কলকারখানার বর্জ্য আর অপরিকল্পিত নগরায়ন আমাদের বাতাসকে দূষিত করছে। এর ফলে হাঁপানি, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিও এর কারণে ব্যাহত হতে পারে। একইভাবে নদী, নালা ও জলাশয়ে প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে, আর সেই দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। তবে আশার কথা হলো, আমরা চাইলে পরিবর্তন আনতে পারি। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে আর প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আমাদের ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আসুন আমরা নিজেদের অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নেই, বেশি বেশি গাছ লাগাই, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমাই, পরিবেশ পরিষ্কার রাখি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তুলি। সন্তানদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলি, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলি। কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ ও সুস্থ সমাজ কল্পনা করা যায় না। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য এবং আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হব এবং দায়িত্বশীল হব।
1: জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতা। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, স্বাস্থ্যকর খাদ্য এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিন্ত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। এবার চলুন জেনে নেওয়া যাক পরিবেশ বিষয়ক সাম্প্রতিক কয়েকটি খবর। বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে প্রায় ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তীব্র তাপপ্রবাহ, বায়ু দূষণ এবং অনিয়মিত আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট, হিট স্ট্রোক, হৃদরোগ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবিদদের মতে, ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বানে খুলনায় অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, লবণাক্ততা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। টানা বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। এশিয়া জুড়ে চরম বৃষ্টিপাত ও বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে রেকর্ড বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামেও অস্বাভাবিক ভারী বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা, পরিবেশকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এবার শুনুন একটি পরিবেশ বিষয়ক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে করিয়ে দিতে চাই, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। তাই পরিবেশ রক্ষা মানেই নিজের জীবন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিরাপদে রাখা। আসুন একটি করে গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করি, বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি। আমাদের ছোট ছোট এই উদ্যোগগুলোই একদিন একটি সবুজ, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলবে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি নায়না আহমদ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ মাজিদুর রহমান মানিক, গীতিকার দিলওয়ার আর জুদা শরীফ, সুরকার শেখ সাদি খান।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন।
1: ভাদ্রের উত্তপ্ত দুপুরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের এ পালার আয়োজন। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, নাসরিন রহমান, সেলিনা আক্তার শেলি, সাইদ মল্লিক এবং আমি হাসিবুল আলম। এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, আফরোজা আক্তার ও জাহাঙ্গীর হোসেন। এবং অনুষ্ঠান তত্ত্বাবধানে আছেন চমচমি দেওয়ান।
0: বন্ধুরা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানে। শিল্পী মোহাম্মদ মাজিদুর রহমান মানিক, গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরীফ, সুরকার শেখ সাদী খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন। শিল্পী এবারে শিল্পী শারমিন চৌধুরী, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার দেবপাল।

শ্রোতা বন্ধুরা, দেবা পালের সুরে শর্মিনা চৌধুরীর কণ্ঠে এই গানটি শুনলেন। আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী শর্মিনা চৌধুরীর কণ্ঠে। এবারে গানের গীতিকার হারুনুর রশিদ, সুরকার শওকত হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আধুনিক গান শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: মুনির হোসেন ও ফারজান আফরিন ইভার কণ্ঠে শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত স্বর্ণময়ী মণ্ডলের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বর্ণময়ী মণ্ডলের কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়ে বর্তমানে দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। সংগ্রামীদের আত্মত্যাগ সরকারের মূল প্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। এক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সমর্থনও কামনা করেন। অনুষ্ঠানে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ২ লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানী রাজাবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ করতে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে গুম, অত্যাচার ও নির্যাতন থাকবে না। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, গুম খুনের ভয়াবহ কালো অধ্যায় অতিক্রম করে একটি ন্যায়বিচারে দেশ প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি আধুনিকায়নে আগামীকাল শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সক্ষমতা বাড়ানো, কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল এবং দেশের আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will decide whether Bangladesh will join the Mecca Pact after considering all aspects of the matter. He said this while responding to the questions from journalists after attending a reception for meritorious students of Chinnada Collectorate School and College today as chief guest. The law minister said India would act according to its foreign policy while Bangladesh should follow its own policy. India will move like India and Bangladesh will move like Bangladesh. Law Minister Mohammad Asaduzzaman said the government and the Ministry of Law are also working to introduce e-judiciary aimed at digitalizing the country's judicial system. The government has a plan to implement the e-judiciary system within the next year. The Prime Minister's political assistant Rashid Khan attended as the special guest. Presided over by Deputy Commissioner Mohammad Noman, the function was attended among others by President of District BNP M.A. Majid and General Secretary Zahiduzzaman Mona, including leaders and activists of its affiliated organizations. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Amit has said teachers will have to prepare themselves regularly in the classroom to make teaching enjoyable and interesting. We should emphasize on making our education system modern and enjoyable like the abroad. If a pleasant environment is ensured, the regular attendance of students in the classroom and their interest in learning will increase gradually. He said this while speaking at a views exchange meeting at the PTI auditorium in Joshua to promote quality and moral education and ensure cleanliness of educational institutions today as chief guest. The state minister said under the visionary leadership of Prime Minister Tariq Rahman, the present government is taking initiatives to build a modern education system across the country. Libraries and computer labs will be modernized and playgrounds will be renovated quickly to prepare students in line with the needs of the era in addition to the traditional studies. Presided over by Deputy Commissioner Mohammad Ashik Hassan, the meeting was attended, among others, by Administrator of Zila Parishad Delwar Hussain Khokun, Additional Deputy Commissioner Education and ICT Khan Masumbilla, District Education Officer Mahfuzul Hussain, District Primary Education Officer Alamgir Kabir, Principal of BM Shaheen School and College Group Captain Misbahuddin, PTI Super Asaduzzaman, including Assistant Education Officers and Headmasters of different schools. A seminar on innovating matter from atomic precision to global impact was held at the Central Laboratory Conference Room of Khulna University today. Pro Vice Chancellor of the University, Professor Dr. Mohammad Harunur Rashid Khan, attended it as chief guest. Professor of Forestry and Wood Technology Discipline Dr. Mohammad Iftekhar Shams presented the keynote paper at the seminar. Presided over by President of ACS International Student Chapter of Khulna University, the seminar was attended, among others, by organizations, faculty advisor, senior executive members, and students of various disciplines of the university. ACS International Student Chapter, Khulna University, arranged it. 200 meritorious students who secured GPA 5 in the SSC, Dakhil and Equivalent examinations in 2026 were accorded reception at the Noapara Institute Auditorium in Joshua today. Former Central President of Islamic Chhatra Shibir, Manjurul Islam, attended it as chief guest, while President of Islamic Chhatra Shibir, Khulna City Branch, Rakib Hassan, as the main speaker. Presided over by the President of Islamic Chhatra Shibir, Abhayanagar Upazila East Branch, the function was attended, among others, by the leaders of various levels, meritorious students, guardians, and local teachers. Islamic Chhatra Shibir, Abhayanagar Upazila East Branch, arranged it. Sewing machines were distributed among 25 poor and helpless women of Lota Union at the Union Parishad Auditorium under Paikgacha Upazila in Khulna today. The Upazila Nirbahi officer distributed these as chief guest. The chairman and members of the Union Parishad, as well as concerned officials, were present at that time. Football and DS discipline defeated history discipline by 2-1 in the Mir Mukto Khulna University Interdiscipline Football Tournament at the university ground today. Meanwhile, Dori Shaloy Secondary School 11 defeated Kishan Mojumdar Shammilito Secondary School 11 by 2-0 in the Aftabuddin Sriti Football Tournament at Abdul Ghani Secondary School ground under Shalika Upazila in Magura today. Dhaka Met Office says a low-pressure area has formed over northwest Bay and adjoining West Bengal North Orissa coasts. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep westward local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are the worst cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Shuru hocche Monisha. Monishider jibon o kormo niye alochona. Porichalona korchen Mohammad Mumtaz Ali.
3: Shukriya Srota. Durer o kacher sobaike rol antorik shubhechha o abhinondon. মহান আল্লাহ তার সকল সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাছাড়া তার সমস্ত সৃষ্টি মানুষের প্রয়োজনে কল্যাণে নিয়ামত হিসাবে দান করেছেন। মানুষের সকল গুণাবলী এবং বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ হল তার জ্ঞান, যা তার সমগ্র মানবীয় সকল ইতিবাচক আচার আচরণ একমাত্র পরিচালক ও নিয়ামক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি মানব সভ্যতার যে ধারাবাহিক অগ্রগতি, তার প্রধান ধারক ও বাহক হল যুগে যুগে আবির্ভূত জ্ঞানীগুণী ও মহামনীষীরাই। বিজ্ঞানের বিষয়কর অগ্রযাত্রা, শিক্ষা, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি এসবের ইতিবাচক প্রভাব বর্তমান বিশ্বায়নের বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। তবে বিশ্বব্যাপী মানব কল্যাণের অসংখ্য আবিষ্কার তথা উন্নয়নের কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হওয়া একদিনে এটা কখনো সম্ভব হয় নাই। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী সাধনার মাধ্যমে সেই ভিত্তি স্থাপন থেকে শুরু করে ধারাবাহিকভাবে উন্নয়নের শিখরে উঠতে সক্ষম হয়েছে। তাই প্রাচীন আমলের জ্ঞানীগুণী মহামনীষীদের অবদান কখনো ভুলবার নয়। বিষয়টি এমন যে যে জাতি তার নিজ ইতিহাস ঐতিহ্যের অবদানের কথা ভুলে যায়, নিজের অজান্তে সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে একটি সভ্য জাতি হিসেবে, যা আমাদের কখনো প্রত্যাশার নয়। মহামনীষীদের জীবনকর্ম দিকদর্শন বা ধারক হিসেবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এর সেতুবন্ধন হিসেবে ধারণ করে, যা পরবর্তী প্রজন্মের জন্যে আলোকবর্তিকা, আলোর দিশা হয়ে কাছে আসবে। এরই ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজন মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠান মনীষা। আজকের বিষয় ওমর খৈয়ামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচনার জন্যে আমাদের মাঝে আছেন ডক্টর সরদার ফিরোজ আহমেদ অধ্যাপক গণিত ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা। আরও আছেন আমাদের সাথে মুফতি সাইদ হুসাইন। আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের দুইজনকে স্টুডিওতে আসার জন্যে। প্রথমে আমি মুফতি সাইদ হুসাইন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ওমর খৈয়ামের জন্ম ও প্রাথমিক জীবন এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য উপস্থাপন করেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর খৈয়াম ফার্সি কবি, গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ। ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন হিজরি পঞ্চম শতকের শেষের দিকে সেলজুক যুগে। তিনি ছিলেন মালিক শাহ সেলজুকের সমসাময়িক একজন ব্যক্তি। অনেক ইতিহাসবিদদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন। তখনকার সময় ইরানের পুরো নাম ছিল পুরানো নাম, যেটা ইরানকে বলা হতো পারস্য, যেটা হাদিসের পরিভাষায় আছে কিসরা, আর তার রাজধানী ছিল খোরাসান। সেই ইরানের রাজধানী খোরাসানের নিশাপুর নামক একটা স্থানে 1048 সালের 18 মে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তাবুর কারিগর এবং মৃৎশিল্পী। ছোটবেলায় তিনি বালি শহরে সেই সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ মানসুরের তত্ত্বাবধানে শিক্ষালাভ শুরু করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত তখনকার যুগের খোরাসানের বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন শিক্ষক, পণ্ডিত ব্যক্তি ইমাম মুয়াফিক নিশাপুরি রহিমহুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করেন। ছোটবেলা থেকে ওমর খৈয়াম খুবই মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। পড়াশোনার প্রতি গভীর মনোযোগ তার অসামান্য সফলতার অন্যতম প্রধান কারণ। তার স্মরণশক্তি খুবই প্রখর ছিল। যে কোনো দর্শনশাস্ত্র বা বিজ্ঞানের কঠিন ও জটিল গ্রন্থগুলো কয়েকবার পড়লেই তার মুখস্থ হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে তার পারিবারিক অবস্থা, আর্থিক সচ্ছলতা ভালো ছিল না। জ্ঞান চর্চার প্রতি গভীর আগ্রহ দেখে তখনকার সময়ে যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের, অর্থাৎ তখনকার সময়ে রাজার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের ওমর খৈয়ামের প্রতিভা দেখে তাকে কিছু স্কলারশিপ দেওয়ার চেষ্টা করেন, মানে আর্থিক সহায়তা রাজার পক্ষ থেকে, যাতে তিনি আরো সুন্দর করে পড়াশোনা করতে পারেন। রাজ্যের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অর্থের ব্যবস্থা করে দেন এবং এই অর্থের মাধ্যমে তিনি তার পড়াশোনার গতিকে আরো সামনে অগ্রসর করেন। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম যে ওমর খৈয়াম অত্যন্ত প্রতিভাবান একজন ব্যক্তি, কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তার প্রতিভা বিকশিত হচ্ছিল না। কিন্তু আল্লাহ পাক তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন, তার মেধার বিকশিত করার একটা সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন।
3: আসলে সেই যুগের কথা, সেই সময়কার যে প্রতিভা, তো এটা কিন্তু বিশেষভাবে মানে উল্লেখযোগ্য যে ওই সময়কার প্রতিভা এবং মুসলিম বিশ্বে তিনি সাড়া জাগিয়েছিলেন। তো এখন ওনার যে শুধু জ্যোতির্বিদ্যা, তারপরে গণিতবিদ্যা যে কথাটা আমরা এতক্ষণ শুনলাম, শুধু গণিতবিদ্যায় পারদর্শী ছিলেন না, উনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। যেমন একই সাথে উনি ছিলেন ভালো কবি, ওনার সাহিত্যকর্মও ছিল তদ্রূপ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কিছু অনুবাদের মধ্যে আমরা তার কিছু নিদর্শন দেখতে পাই। তো আমরা এ পর্যায়ে আলোচনা শুনব খুলনা বিশ্ববিদ্যালয়ের থেকে আগত ডক্টর সর্দার ফিরোজ আহমেদ। উনি যে জ্যোতির্বিদ্যা এবং ওনার সাহিত্যকর্ম এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন।
5: ধন্যবাদ আপনাকে। জীবদ্দশায় ওমরের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। ইসলামী সভ্যতার জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগ তথা এখন থেকে প্রায় 1000 বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য এবং জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ এবং মহাকাশ গবেষক বা জ্যোতির্বিদদের গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি পরাবৃত্ত এবং বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। এছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার করেন। ওমরের আরেকটি বড় অবদান হল ইউক্লিডীয় সমান্তরাল শিকারের সমালোচনা, যা পরবর্তী সময়ে অইউক্লিডীয় জ্যামিতির সূচনা করে। 1070 খ্রিস্টাব্দে তার পুস্তক মালাকাত ফি আল জাবর আল মোকাবিলা প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি ঘাত হিসেবে সমীকরণ শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। এই পুস্তকে তিনি কোনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানা রকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেন, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে বাস্তবমুখ আছে এমন কিছু ত্রিঘাত সমীকরণ প্রথমে সমাধান করেন। তিনি বর্তমানে প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত দ্বিপদী সহগের ত্রিভুজ আকারও এনেছিলেন। এছাড়া ওমর খৈয়াম জ্যোতির্বিদ্যায়ও অনেক পারদর্শী ছিলেন। সেলজুকের বাদশা মালিক শাহ 1073 সালে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমরকেও আমন্ত্রণ জানান একটি মান মন্দির নির্মাণের জন্য। ওমর তখন অত্যন্ত সফলভাবে 16 বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন। তার হিসাবে এটি ছিল 365.24219858156 দিন। এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি 5500 বছরে 1 ঘন্টা গড় মিল হয়ে থাকে। আমরা যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করি তাতে প্রতি 3300 বছরে 1 দিন গোলমাল হয়ে থাকে। কিভাবে পারস্য পঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করেন। 1079 সালের 15 মার্চ সুলতান জালাল আল দিন মালিক শাহ সালজুক ওমরের সংশোধিত বর্ষপঞ্জিও চালু করেন।
3: এখানে আমরা তার জীবনের যে মানে মানব কল্যাণে যেসব কর্ম তার মধ্যে আমরা একটা বিষয় এখানে একটু মনে উল্লেখ না করলেই না, সেটি হচ্ছেই যে বর্তমান জগতে যে অ্যালজাবরা যে বীজগণিত, তো এটার কিন্তু বর্তমানে অনেক প্রসার লাভ করেছে এবং এর উপরে অনেক গবেষণা করে অনেকটা মানে উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। এখন আধুনিক যুগের যে অ্যালজাবরা সেটা কিন্তু অনেকটা প্রসারিত পূর্বের তুলনায়, কিন্তু এখানে এটি উল্লেখযোগ্য যে সেই আমলে যে উনি এটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, এটার বীজ বপন করেছিলেন, ওনার যে সেই আমলের যে বইটি ছিল সেটির নাম আমরা উল্লেখ করতে পারি। বইটির নাম হচ্ছে আর ট্রিয়েটিস ওয়ান ডেমনস্ট্রেশন অফ প্রবলেমস অফ অ্যালজাবরা। এই গ্রন্থে তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেছেন আর কি। তো সেই আমলে এটি মানে কিন্তু খুব ছোটোখাটো বিষয় না, তো অতএব মুসলিম বিশ্বে সেই আমলে এটা যথেষ্ট সাড়া জাগিয়েছিল। এছাড়া আমরা একটা বিষয় যেটা শুনলাম যে বর্ষপুঞ্জি, তো এই বর্ষপুঞ্জি সম্পর্কে আপনি কি দু একটি কথা একটু বলবেন যে উনি বর্ষপুঞ্জির উপরে যে ওনার গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন ছিল, কর্ম ছিল,
5: উনি যে বর্ষপুঞ্জি

0: অবস্থানের উপর বেসিস করে উনি যে বর্ষপঞ্জি তৈরি করেছিলেন সেটা বর্তমান যে বর্ষপঞ্জি ছিল তা প্রায় কাছাকাছি, এবং দশমিকের পরে ছয় ঘর পর্যন্ত আমি যেটা বলেছি উল্লেখ করেছি আগেই, ছয় ঘর পর্যন্ত উনি কারেক্ট করেছেন। এখনো তো অলমোস্ট তাই, এখন যদিও কম্পিউটারের যুগে আরো অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু ওইটাকে বেজ হিসাবে এখন যে ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে ওইটাকে বেজ হিসেবে এসে ডেভেলপ করা হয়েছে এখন থেকে।
1: আমরা যদি সেই সূত্র ধরে আসি তাহলে বলতে পারি যে ওনার যে সূচনা লগ্ন, এই সূচনা লগ্নে যেটুকু ছিল সেইটাকে কিন্তু এখন আরো গবেষণা করে মানে তার পরিবার বেজ হিসেবে সেই হিসাবে অবদানটাকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তো আসলে উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, সেই হিসাবে আমরা একটু জানতে চাই যে সাহিত্য কর্ম ছিল ওনার যথেষ্ট সমৃদ্ধ, এ সম্পর্কে জনাব মুফতি সাইদ হুসাইন আপনার কাছে আমরা কিছু তথ্য জানতে চাই।
2: ওমর খৈয়াম একজন বিখ্যাত কবি ছিলেন, তার মাতৃভাষা ছিল ফার্সি ভাষা, তিনি ফার্সি কাব্য জগতে একটি বিশেষ চিন্তাধারা এবং বিশ্ব দৃষ্টির পথিকৃৎ বলা যায় তাকে। তিনি এমন সব চিন্তাবিদ এবং নীরব কবিদের মনের কথা বলেছেন যারা সেসব বিষয়ে কথা বলতে চেয়েও প্রতিকূল পরিস্থিতির কারণে তখনকার রাজা বাদশাহদের প্রতিকূল অবস্থা তৈরি হবে, এর জন্য অনেক কবি কবিতা লিখতেন না ওই বিষয়গুলাতে, কিন্তু ওমর খৈয়াম একটু ব্যতিক্রম, তিনি ওই বিষয়গুলিই মানুষের মাঝে প্রকাশ করেছেন। তাই মধ্যযুগের বিখ্যাত মুসলিম মনীষী জমকশারি, যিনি বিখ্যাত তাফসির লিখেছেন, ওমর খৈয়ামকে তিনি বলেছেন বিশ্ব দার্শনিক। তার কাব্য প্রতিভা কেমন ছিল, যেহেতু ফার্সি ভাষায় লেখা, আমি যদি চার লাইনের একটা কবিতা ফার্সি ভাষায় তার যে
1: শুনতে চাই আমরা,
2: তিনি লিখছেন, আসরার আজল রানে তু দানি ও নামন, ই হরফ মামান তু খানি ও নামন, হাসতে আজপেশ পর্দা গুফত গু ই মান ও তু, চুনে পর্দা বরে আফতাদ না তো মানি ও নামন। এই যে ফার্সি ভাষায় কবিতা, আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম,
1: এখন জাতীয় কবি,
2: বিদ্রোহী, তিনি রুবায়েতের যত তর্জমা হয়েছে সারা পৃথিবীর মধ্যে, ইংরেজি ভাষা হোক, ফার্সি ভাষা হোক বা অন্য কোনো ভাষা হোক, পৃথিবী বিখ্যাত যত তর্জমা হয়েছে, অনুবাদ হয়েছে, আপনার রুবায়েতের ওমর খায়ামের লিখিত কাব্যগ্রন্থকে রুবাইয়াত বলা হয়।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। এর বাকি অংশ শুনবেন পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়ার পরে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।
4: আল্লাহু আকবার, আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে নাতে রাসুল, স্বরচিত শিল্পী আব্দুল লতিফ।

0: আপনারা নাতে রাসুল শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন মনীষা, মনীষাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানের বাকি অংশ।
1: নজরুল ইসলামের মতো এত সুন্দর, এত প্রাঞ্জল, এত হৃদয় স্পর্শী অনুবাদ কেউ করতে পারে নাই। তিনি এই ফার্সি কবিতা অনুবাদ করেছেন, সৃষ্টির রহস্য জানো না তুমি, জানি না আমি। সৃষ্টির যে রহস্য তুমিও জানো না, আমিও জানি না। এমন এক জটিল বাক্য যা পড়তে পারো না তুমি, না পারি আমি। পর্দার আড়ালে তোমায় আমার মাঝে চলছে এ আলাপ, পর্দা যেদিন উঠে যাবে সেদিন থাকবে না তুমি, থাকবো না আমি। কত চমৎকার একটা মানুষের জীবনের বাস্তবতা তিনি উল্লেখ করেছেন। প্রখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক টমাস হাইড পারস্যের বাইরে প্রথম সাহিত্যিক যিনি ওমর খৈয়ামের কাজ সম্পর্কে গবেষণা করেছেন, অর্থাৎ তিনি এত সাহিত্য প্রতিভাবান ব্যক্তি ছিলেন যে তার কাজ নিয়ে পিএইচডি ডিগ্রি করা হয়েছে। এবং এই কবিতাগুলি ওমরের কবিতা গুচ্ছের একাংশ হিসেবে প্রকাশিত হয়েছে, যেটাকে রুবায়াতে ওমর খৈয়াম বলা হয়। পৃথিবীর বহু ভাষায় এটি অনুদিত হয়েছে
2: এবং এই নামটা অনেকেই পরিচিত, যেহেতু অনেক এর আগে পাঠ্যপুস্তকে কিছুটা ধারণা ছিল অনেকেরই।
1: আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1959 সালে ওমর খৈয়ামের রুবায়াতকে তিনি অনুবাদ করেন, যেটাকে রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশিত হয়েছে। প্রাঞ্জলতা এবং অনুবাদের গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক। নজরুল অনেক শব্দ ভাবধারা অনুবাদ করেননি সৌন্দর্যের হানি হওয়ার কারণে, অর্থাৎ তিনি হুবহু ফার্সির ওই ভাবটাকে রেখে দিয়েছেন, ওই শব্দটাকে রেখে দিয়েছেন। বাংলা ভাষায় অনেক আরবি এবং ফার্সির তর্জমা করলে তার মূল আকর্ষণ এটা নষ্ট হয়ে যায়। এটা কাজী নজরুল ইসলাম তিনি অনুভব করেছেন
2: এবং সেটা রক্ষা করে রেখে দিয়েছেন, সেটা রক্ষা করে উনি।
1: এই কারণেই অন্যান্য অনুবাদের চাইতে কাজী নজরুল ইসলামের অনুবাদটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, যেটা মানুষের আবেগকে স্পর্শ করে।
2: এটা কারণও আমরা বলতে পারি যে, যেহেতু তিনি একজন বড় কবি, সাহিত্যিক
1: ছিলেন,
2: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাতে তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার অনুবাদ তো অবশ্যই একটু ভিন্নতর হবে, এটাই স্বাভাবিক আর কি। তো আসলে আমরা এই যে মনীষীর যে জীবন কর্ম, বিশেষ করে আমরা বলবো যে বহুমুখী প্রতিভার অধিকারী। উনি শুধু সাহিত্যকর্মের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, উনি একাধারে ছিলেন কবি, গণিত, দার্শনিক, জ্যোতির্বিদ। এবং শুধু তাই না, ওনার জীবনীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে যে সৎ সাহসী, অর্থাৎ সত্য কথা বলতে উনি দ্বিধা বোধ করেননি, উনি সত্যকে অবলম্বন করে কঠিন কথাও উনি বলেছেন। তার জীবন ভিত্তিক আরো কিছু তথ্য আমরা জানতে চাই। ওমর খৈয়ামের সাহিত্যকর্মের যে দিকগুলো আছে তার মধ্যে কিছু গ্রন্থাবলীও উনি রচনা করেছিলেন, তো এ সম্পর্কে যদি কিছু তথ্য।
1: ওমর খৈয়াম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন, কিন্তু তখনকার সময় সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল না। অধিকাংশ গ্রন্থগুলি সংরক্ষণের অভাবে এগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে পৌঁছায়নি। আজকে যদি তার লেখা কিতাবগুলি পৌঁছাতো তাহলে আমরা অনেক উপকৃত হতে পারতাম। তারপরেও তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে রুবাইয়াত, যেটা আমরা বললাম মরমী কবিতা, হৃদয় স্পর্শী কবিতা, মিজানুল হিকাম, যেটাকে কেমিস্ট্রি বা রসায়ন বিভাগের একটা বই বলা যেতে পারে, আর একটা হচ্ছে নিজামুল মুল্ক, যেটা রাজনীতি,
2: এটা খুবই পরিচিত,
1: খুব পরিচিত নিজামুল মুল্ক, আল জাবরা ওয়াল কুবরা ওয়াল মোকাবিলা, যেটাকে বীজগণিত বলা হয়, তারপরে মুশফিলাত, যেটাকে গণিত শাস্ত্র বলা হয়, এই বিষয়ে লিখেছেন। নাওয়াজিম আসকিনা, অর্থাৎ আপনার ঋতু পরিবর্তন, আমাদের যে এক এক ঋতুর এক একটা বৈশিষ্ট্য থাকে, তিনি বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে এটাকে ব্যাখ্যা করেছেন,
2: যেহেতু জ্যোতির্বিদ্যায় ওনার যে পারদর্শী ছিল
1: সেটার আলোকে এটাকে ব্যাখ্যা করেছেন। কারণ আবহাওয়ার কারণে মানুষের শারীরিক মানসিক অবস্থা পরিবর্তন হয়, তার একটা প্রেক্ষাপট তিনি লিখেছেন। আল কৌল ওয়া তালিক, যেটাকে মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, নীতিবোধ শিক্ষা দেয়, মানুষের নৈতিক দায়িত্ব কি, তিনি লিখেছেন। রিসালা আল মুকাবাহ, দার ইলমে কুল্লিয়াত, অর্থাৎ এটা একটা মান্তিক ফিলোসফার বই, দর্শনশাস্ত্রের বই। নওরোজ নামা, অর্থাৎ আমাদের যেরকম নতুন বছর সূচনা হয়, তখনকার যুগে এটা নওরোজ বলা হতো, নববর্ষ যেটা আমাদের। তো নববর্ষে একজন ব্যক্তি কি কি কাজ করতে পারে, তার জীবনের পণ কেমন হতে পারে, তার জীবনের আদর্শ কেমন হতে পারে, ফার্সি ভাষায় নববর্ষকে বলা হয় নওরোজ।
2: জি,
1: তিনি এই নববর্ষ
2: যে সামাজিক কর্মের অনেক নিদর্শন রয়েছে এবং সংস্কৃতি মনা যেটা, সেটাও কিন্তু
1: আমরা দেখতে পেলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তার লেখা বহু বই আমাদের কাছে এসে পৌঁছায়নি, না জানি সেখানে কত গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কত আবেগ মিশ্রিত কথা ছিল, এটা আমাদের কাছে
2: হয়তো অনেক বিলীন হয়ে গেছে,
1: বিলীন হয়ে গেছে, চেষ্টা করলো পাণ্ডুলিপিও নাই। যদি সেটা আপনার একবারে মুছেও যেত, পাণ্ডুলিপিটা যদি থাকতো, তারপরও বর্তমানে টেকনোলজির মাধ্যমে এটা উদ্ধার করা সম্ভব হতো।
2: এতক্ষণ আমরা ওমর খৈয়ামের তার জীবন কর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এখানে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় আছে। সেটি হচ্ছে যে বর্তমান যুগে যেসব কবি, সাহিত্যিক এবং গবেষক মহামনীষী যাদের অবদান রয়ে গেছে সমাজের, দেশের, তো সেই হিসাবে আমরা তুলনা করলে দেখতে পাই যে এই মহামনীষী যার বিভিন্ন তথ্য, তত্ত্ব এবং গবেষণা লব্ধ ফলের উপর ভিত্তি করে আজকের আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তি, যেটা বিশ্বায়নের যুগ বলি, এগুলো যে প্রসার লাভ করেছে, এই সবের মৌলিক তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু আজকে এই প্রচার এবং প্রসার ঘটেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা এইসব মহামনীষীদের তত্ত্বগুলোকে আমরা যেভাবে সংরক্ষণ এবং সুসংরক্ষিত থাকা প্রয়োজন, আমরা কতটুকু যে এটা পেরেছি সেটাই আজকে প্রশ্নবিদ্ধ। আসলে এখানে একটা বিষয় মনে হয় যে এটা আমি মনে করি, সে অধ্যায়গুলিকে ফিরিয়ে আনতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে কিছু গবেষণা এবং তার প্রয়োগ প্রয়োজন। শুধু বিশ্ববিদ্যালয় না, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে, যেমন একটা শিশুর মনের মধ্যে শুরুতে যে ছাপটা দেয়া হবে সেটি কিন্তু স্থায়ী রূপ ধারণ করবে। তো সেই হিসাবে আমি মনে করি যে একেবারে ছোট্টবেলায় কিন্ডারগার্টেন থেকে শুরু করে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, এর মধ্যে এই সকল মনীষীদের অবদান এবং তাদের সাহিত্যকর্ম, তারা যে অবদান রেখেছে, এগুলোকে স্বল্প পরিসরে হলেও আস্তে আস্তে সেখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ পাঠ্যপুস্তকে না আসলে শিক্ষা কারিকুলাম এবং সিলেবাস, এই দুটি হচ্ছে ভিত্তি, এখানে যদি না আসে তাহলে এগুলো আস্তে আস্তে এই প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবে, আমরা আর কখন খুঁজে পাবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের দেশে যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা যেন এটিকে দৃষ্টিপাত করেন এবং এই সকল মহামনীষীদের জীবন কর্মের এবং তাদের যে অবদান সেগুলো যেন পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন পর্যায়ক্রমে, এটা আমি আশা করি। তো আপনি যদি কিছু বলেন সম্পর্কে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা বিশেষ কোনো,
3: আপনি রাইট কথাই বলেছেন, পাঠ্যপুস্তকে সামান্য কিছু যদি দেওয়া হয় আস্তে আস্তে দিলে আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েরাও জানতে পারবে, তাহলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আরো তাদের জীবনকে ওইভাবে করার জন্য চেষ্টা
2: করবে। এবং একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে এখনকার যুগে যেসব নীতিবাক্য এবং ভালো ভালো বাক্য, অনেক সুন্দর কথা সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই, এইগুলো দেখেন সেই সময় অর্থাৎ প্রায় 1500 বছর আগে ওমর খৈয়ামের তার লেখনীর মধ্যে উক্তির মধ্যে রয়ে গেছে। ওনার অনেকগুলো ভালো ভালো উক্তি আছে, যেমন আমি দু একটি এখানে উল্লেখ করতে পারি। এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন, গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওমর খৈয়ামের উক্তি। এছাড়া আরও বলেছেন, তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে, যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ, ও সম্পদের প্রয়োজনীয়তা বুঝে অভাবী। কত গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে মূল্যায়নটি এখানে আজকের কথা না, 1500 বছর আগের কথা। আরও ভালো ভালো কথা আছে উনি বলেছেন, যেমন বলছেন, বিশ্বাস অবিশ্বাসের স্বাধীনতাই আমার কাছে ধর্ম। কত গুরুত্বপূর্ণ, বিশ্বাস এবং অবিশ্বাসের স্বাধীনতা, এই দুটো যদি আমার মধ্যে থাকে তাহলে বলবো সেটাই হচ্ছে ধর্ম। আর অনেক ভালো কথা আছে ওনার লেখনীর মধ্যে আমরা পাই, যেমন উনি বলেছেন, সত্য ও মিথ্যার মাঝে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। এর ব্যাখ্যা কিন্তু অনেক বড়, যে সত্য এবং মিথ্যা এই দুইটার মধ্যে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি, যে ওনার সাহিত্যকর্মের আড়ালে আরও কিছু অবদান রয়েছে যেটা দেশ ও জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, এ সম্পর্কে যদি আমাদেরকে আরো কিছু তথ্য দেন।
3: কাব্য প্রতিভার আড়ালে তার গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়ে গেছে।
2: জি,
3: ধারণা করা হয় ডেকার্টস এর আগে তিনি বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন, যেটাকে বলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। তো এখন আমরা সাধারণত অ্যানালিটিক্যাল জিওমেট্রি, যেটা ডেকার্টস জিওমেট্রি নামে পরিচিত, কিন্তু তার আগেও কিন্তু ওমর খৈয়াম এটা তৈরি করেছিলেন। তিনি স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন, এই যে বাইনোমিয়াল থিওরেম যেটা আমরা পড়ে থাকি, ওটা কিন্তু উনি আবিষ্কার করেছেন। বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধান তিনিই প্রথম করেন, তারপরে বহুমুখী প্রতিভা দৃষ্টান্ত দিতে বলা হলে বিশ্ব সাহিত্য কিংবা ইতিহাসে যাদের নাম উপেক্ষা করা কঠিন ওমর খায়াম তাদের মধ্যে অন্যতম এবং শীর্ষস্থানীয়। দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তার কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়। মধ্যযুগের মুসলিম মনীষী জামাকশারি ওমর খৈয়ামকে বিশ্ব দার্শনিক হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে দেখা গেছে তিনি নিশিপুরে 3 দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরেও ওমরের একটা বড় পরিচয় কবি হিসাবে। এর কারণ কবিতা বা রুবাই এর অনুবাদ এবং তার প্রচারণার কারণে ইংরেজি ভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীর তুলনায় ইংরাজি ভাষাভাষী যে সকল দেশ আছে সেখানে ওমরের এই সাহিত্যকর্মগুলো বেশি অনুবাদ হয়েছে। ইংরেজি মনীষী টমাস হাইড পারস্য ব্যক্তিত্ব যিনি প্রথম ওমরের কাজ সম্পর্কে গবেষণা করেন। তবে বহির্বিশ্বে ওমর খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড, যিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশ করেন। সুলাইমান নদভি খৈয়াম রচনা করে তার ব্যাপারে বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন। ওমর খৈয়ামের শৈশবের কিছু সময় কেটেছে অধুনা আফগানিস্তানের বাল্ক শহরে। সেখানে তিনি বিশ্ববিখ্যাত মনীষী মোহাম্মদ মনসুরের কাছে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মুয়াফেক নিশাপুরীর শিষ্যত্ব গ্রহণ করেন। জীবনের পুরো সময় জুড়ে ওমর তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যাবেলায় মালিক শাহের দরবারের পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধন, সবটাতে তার নিষ্ঠার কোনো কমতি ছিল না। ইস্পাহান শহরে ওমরের দিনগুলো খুবই কার্যকর ছিল, কিন্তু আততায়ীর গুলিতে নিহত সুলতান মালিক শাহের মৃত্যুর পর তার বিধবা পত্নী ওমরের উপর রুষ্ট হলে ওমর হজ করবার জন্য মক্কা মদিনায় চলে যান। পরে তাকে নিশাপুরে ফেরার অনুমতি দেওয়া হয়। নিশাপুরে ফিরে ওমর গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে তার বিখ্যাত কাজগুলো পুনরায় সম্পন্ন করেন।
2: এখানে একটি বিষয় মনে হয় না বললেই নয়, সেটি হচ্ছে যে উনি কিন্তু ওনার পরিপূর্ণ জীবনটা খুব ব্যস্ততার মধ্যে, তার শিক্ষা জীবন বলি আমরা, তার কর্মজীবন বলি, গবেষণা জীবন বলি, সামাজিক ক্রিয়াকর্ম বলি, সবকিছুর মধ্যে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে ছিলেন। অর্থাৎ এখানে একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত দান করে, সেটি হচ্ছে যে মহামনীষীদের জীবনে তাদের প্রতিটা মুহূর্ত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেছেন। ওমর খৈয়াম তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা আমরা বলতে পারি। ওনার পিতা কিন্তু বিখ্যাত চিকিৎসক ছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু উনি চিকিৎসা বিদ্যায়ও উনি যথেষ্ট পারদর্শী ছিলেন। তো আমরা জানতে চাই এখন যে মুফতি সাইদ হুসাইন, আপনার কাছে জীবনের শেষ অংশে এই অধ্যায় সম্পর্কে যদি কিছু তথ্য দিন।
1: ওমর খৈয়াম জীবনের শেষের দিকে অত্যন্ত ধর্মভীরু রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কিভাবে জীবন যাপন করা যায় সেভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার রুবায়েতের মধ্যেও তার কিছু ইঙ্গিত আছে তার লেখনীর মধ্যে, যে একজন আল্লাহর প্রিয় বান্দাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তার কবিতার ছন্দের মধ্যে তিনি তা প্রকাশ করেছেন। তার মৃত্যুবরণের পূর্বের মুহূর্তের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে পূর্বের অনেক প্রশ্নের সমাধান আমাদের হয়ে যাবে। যেমন তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণের পূর্বে তিনি ওযু করেন, করে এশার নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পর তিনি নফল নামাজ শুরু করেন। নামাজের মধ্যে তিনি সেজদা করেন, সেজদাতে তিনি আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন তার সেই আবেগ নিয়ে, যার বাংলা তর্জমা তার উপস্থিত একজন ছাত্র তার জীবন কাহিনীর মধ্যে এই কথা উল্লেখ করেছেন। ওমর খৈয়াম বলতে থাকেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার এবং তোমাকে সন্তুষ্ট করার যথাসাধ্য চেষ্টা করেছি। আমার জীবনের লক্ষ্য একমাত্র তোমার সন্তুষ্টি। হে আল্লাহ, আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তোমার দয়া এবং করুণার গুণে আমাকে ক্ষমা করে দাও। এরপরে তিনি সিজদা থেকে আর মাথা উপরে তোলেননি, সিজদা অবস্থায় তিনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন। এটা তার জীবনের সর্বশেষ পরিস্থিতি। 1131 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ 79 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত চমৎকার ছিল, বরকতময় ছিল।
2: তো এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে আমরা তার জীবদ্দশা দেখলাম যে ওনার শুধু সামাজিক, জ্যোতির্বিদ্যা, গণিত, অর্থাৎ এক কথা হচ্ছে সামাজিক এবং শিক্ষা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিলেন না, উনি আধ্যাত্মিকতায়।
0: এতক্ষণ শুনলেন মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ মমতাজ আলী, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: আবহাওয়ার পূর্বাভাস: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুর 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71% এবং সন্ধে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:39 এবং অস্ত যাবে 6:19। আবহাওয়ার পূর্বাভাস:
5: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট, রেড বাই জুবাই আহমেদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river posts valid till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Noakhali, Chattogram and Cox's Bazar. River posts of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur, 36.8 degrees Celsius, and the minimum was at Sylhet, 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 71% and at 6 p.m. 74%. Sunrise over Dhaka tomorrow at 5:39 a.m. and sunset at 6:19 p.m. And that's all we have for weather for this time.
6: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন পঙ্কজ কুমার রায়ের কথায় আঞ্জুমান আরালামিয়ার কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন পঙ্কজ কুমার রায়ের কথায় আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশের মতো তিনি আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের স্বীকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষাদানকে আনন্দদায়ক ও আকর্ষণীয় করতে শ্রেণীকক্ষে শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে আসতে হবে। আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শেখার আগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি আজ যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে ন্যূনতম ৩০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবির, বি এম শাহিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবা উদ্দিন এবং পিটিআই সুপার আসাদুজ্জামান সহ সহকারী শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ আজ চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল পরিদর্শন করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ। আজ কোম্পানির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন,
3: আমি দায়িত্বে আসার পরে আমাদের দীর্ঘদিন আমাদের আজ চাষিদের একটি কৃষি প্রণোদনা ছিল, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে ১ কোটি টাকা প্রণোদনার মাধ্যমে আখ চাষি সেটা শুরু করেছিলেন। পর্যায়ক্রমে সেটা ৬ কোটি পর্যন্ত ছিল। আমি আসার পর সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে

0: বুস প্রজেক্ট বিদায় এই বিষয়টা তিনি অনুধাবন করে তিনি 6 কোটি থেকে 12 কোটি টাকা তিনি আমাদেরকে প্রণোদনা ঘোষণা করেছেন।
1: চিনিকল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এ তথ্য জানিয়ে তিনি আরো বলেন,
0: আমরা হোপফুলি ইথানল আমরা বাজারজাত করতে পারি, যেটা জ্বালানি কন্ট্রোল করবে, পাশাপাশি আখের সুবরা, আখের সুবরার থেকে পাওয়ার জেনারেশন যেটা করছি ন্যাশনাল গ্রিডে, আমরা আশা করছি এবছরই আমাদের যে শীতকালীন ইরিগেশন মৌসুমে আমরা কিছু হলেও ন্যাশনাল গ্রিডে আমাদের কো পাওয়ার জেনারেশনের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে আমরা পিডিবিকে বিদ্যুৎ দিতে সক্ষম হবো ইনশাল্লাহ।
1: আখের দাম বৃদ্ধি ও কৃষকদের দ্রুত মূল্য পরিশোধের বিষয়েও কথা বলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। চিনিকল সহ কোম্পানির সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, কেরুয়ান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খেলার খবর ফুটবল। বেনাপুলের বড় আচড়া ঈদগাহ মাঠে জুলাই স্মৃতি আরদুলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ দৌলতপুর ফুটবল একাদশ 1-0 গোলে বড় আচড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বেনাপুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা দেভাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে আরদুলি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভাতশালা ফুটবল একাদশ 2-1 গোলে দেভাটা স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: এসো এসো বসো, সবাই একটু ফাঁকা হয়ে বসো। হ্যাঁ, সুন্দর সুন্দর ভাবে ফাঁকা হয়ে বসো, খুব সুন্দর। এটা মাইনে চলতে হবে বুঝলে।
6: আর দেহ না, এই যে সন্ধ্যার সময় বৃষ্টিতে কিভাবে
3: দুইজনে এমন বৃষ্টিতে পড়লাম,
6: একই জায়গায় দাঁড়াইছি,
5: আসতেই পারি না। ঘটনা হলো তোমরা খালি দেরি করবা আর বৃষ্টিতে ভিজবা, এই কথা বলে তো হবে না রে। কই, আমরা তো আগে আগে এসে হাজির হয়েছি, আল্লাহর কি রহমত যে বৃষ্টির আগে ঢুকে পড়লাম।
6: বৃষ্টিতে ভিজ ঠিক টাইমে এসে পড়ছি দেখছো,
7: আমরা তো ঢুকছি ঠিক টাইমে,
5: তা ঢুকিছো, কিন্তু বৃষ্টির দোহাই দিলেই হবে না, আসরে আমাদের আসতেই হবে। এইটা একটা আনন্দের জায়গা। কত শ্রোতা আমাদের বেতার যন্ত্রের সামনে বসে থাকে, তারা আমার কথা শোনার জন্য। দেখো আমার কি দাম কম নাকি সারা বাংলাদেশে কত জন তোমার এই বেতার যন্ত্র খুলে বসে থাকে, এই জাতীয় অনুষ্ঠান, কৃষি বিষয় কার্যক্রমের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শোনার জন্য। এটার কারণ হলো এইখানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি, সচেতনতামূলক কথাবার্তা কই, তারপরে বিভিন্ন কৃষি খামার এগুলা নিয়ে কিন্তু তাদের আরো
6: আলোচনা করি।
5: তো এইরকমই একটা বিষয়ে তোমার সাথে আজকে আমরা আলোচনা করব এবং জানাবো যে সিয়া সিড নামে একটা বীজ আছে, সিয়া বীজ বলে, চিয়া চিয়া চিয়া বীজ কয়, তো অনেকে আবার কয় সিয়া সিড, তো এক একজন মুখের ভাষা। আসলে এটার শুদ্ধ বলতে গেলেই বলতে হবে চিয়া বীজ। এই বীজ সম্পর্কে আজকে একটু জানব। আরেকটা বিষয় হলো যে দেখো, ওই যে বৃষ্টিতে ভিজছি বা আসছি বাড়ির আশেপাশে যাতে পানি জমে না থাকে, তাহলে আমাদের গাছগাছালিগুলোকে যত্ন করতে হবে। তো রাজা ভাই আর জরিনা, তোমরা একটু কও দেখিনি এই এডিস মশা সম্পর্কে একটু সচেতনতা করে দাও দেখিনি, আমারও করো আর ওই যে বেতার যন্ত্রের সামনে যারা আছে তাদেরও করো এই বিষয় নিয়ে। কিন্তু দেখো ওই যে আমার সোহাগ, তারপরে গিয়াস, এরা কিন্তু বারবার রাকিব এরা জিজ্ঞাসা করে যে আমরা এত সচেতন হচ্ছি তাও কেন ওই আমারে এখানে এডিস মশা হচ্ছে, এটা ভালো করে বোঝা করো।
3: এই যে এডিস মশা হলো ডেঙ্গু রোগের বাহক, বুঝছো? এই এডিস মশার বিস্তার রোধ করতে হইলে বাড়ির ভেতরে এবং চারপাশে নিয়মিত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
5: রাখতে। জরিনাবু কিছু কবা?
7: হ্যাঁ, দিনের বেলা যদি আমরা ঘুমাই অবশ্যই কিন্তু মশারি টানায় শুতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা অনেক সময় ডাব ডুব খাই না, খাই এদিক ওদিক ফেলাই দিই, ফেলাই দিয়ে ওই ডাবের মধ্যেও যদি পানি জমে থাকে, ডাবের খোলা বলে যেটা,
3: ওই যে সেদিন হলো তোমার বকুলির ডাবের খোলার কথা কই, আমি যে বিপদে পড়ছি এই বিপদে তুমি কিন্তু পরিণত ডাবের খোলা পরিষ্কার করো
7: না, ওই থাকে ওতেও পানি মানে জমতে দেওয়া যায়।
5: আচ্ছা ঠিক আছে,
6: বিষয়টা কোথাও পানি জমা থাকে
7: না, কোন গর্তেও কিন্তু পানি জমতে জমা রাখা যায় না। ওই
5: যে আমারে শহর অঞ্চলে কিন্তু খুব মারাত্মক ব্যাপার, ওই যে ধরো ছাদে ছাদ বাগান করে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর টবের মধ্যে গাছ লাগায়, সাবধান আপনারাও সাবধান, আপনারা ওই পানি কিন্তু নিষ্কাশন করবেন, পানি ফেলা দেবেন, জমি যাতে না থাকে, এক থেকে দুই দিনের বেশি জমা রেখেন না, এ তাহলে আমাদের দেশ থেকে কিন্তু এডিস মশা শেষ হয়ে যাবে, বুঝলে? আর আরেকটা বিষয়, ওই যেটা করছিলাম যে প্রাকৃতিক খাদ্যশস্যের এক পাওয়ার হাউস, বুঝছো? এটা পাওয়ার হাউস বলতেছে, এটা হচ্ছে চিয়া বীজ, এর পুষ্টি ও শক্তির যোগানদাতা, বুঝলে? তো এই বিষয়ে আমাদের আজকে জানা দরকার, এইটা যে চিয়া বীজ এটার মধ্যে যে কত রকমের শক্তিমান জিনিস আছে। যেমন ধরো এই খাদ্য আঁশ আছে, উদ্ভিদ উদ্ভিদ প্রোটিন আছে, তারপরে যে অ্যাসিড আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, তারপরে যেটা সমুদ্র থেকে মাছখালি পাই ফসফরাসও আছে,
7: সেটাও আছে,
5: হ্যাঁ তো এরকম আরো অনেক কিছু আছে। তো চলো আমরা আমাদের যিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ তার কাছ থেকে বিষয়টা শুনি। উনি হচ্ছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, DAE খামারবাড়ি ঢাকা। চলো তার কাছ থেকে শুনে নি, আপনারাও ভালো করে শুনেন।
8: আজ আমি আপনাদের সাথে কৃষি বিষয়ক একটি পুষ্টিকর ও সম্ভাবনাময় ফসল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক খাদ্যশস্যের এক পাওয়ার হাউস চিয়া বীজ, পুষ্টি ও শক্তির যোগানদাতা। চিয়া একটি পুষ্টি সমৃদ্ধ বীজ যা বর্তমানে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয়। ছোট আকারের এই বীজে রয়েছে খাদ্য আঁশ, উদ্ভিজ প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট। এ কারণে চিয়া বীজকে অনেক সময় সুপার ফুড হিসেবে উল্লেখ করা হয়। চিয়া বীজের অন্যতম বৈশিষ্ট্য হল এতে প্রচুর খাদ্য আঁশ রয়েছে। পানিতে ভিজিয়ে রাখলে বীজের চারপাশে জেলির মতো আবরণ তৈরি হয়। এই খাদ্য আঁশ পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়া বীজ ব্যবহার করা যেতে পারে। চিয়া বীজে উদ্ভিজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে আলফা লিনোলেনিক অ্যাসিড রয়েছে। এছাড়া এতে উদ্ভিদ প্রোটিন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকায় এটি দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টির বৈচিত্র্য আনতে পারে। তবে চিয়া বীজ কোনো রোগের চিকিৎসা নয় এবং পরিমিত পরিমাণে গ্রহণ করাই উপযুক্ত। চিয়া বীজ খাওয়ার পদ্ধতিও বেশ সহজ, পানিতে ভিজিয়ে সরাসরি খাওয়া যায়। এছাড়া দুধ, দই, শরবত, ওটস, পুডিং বা বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায়। তবে পর্যাপ্ত পানি পান করা এবং খাদ্য তালিকায় ধীরে ধীরে চিয়া বীজ যুক্ত করা উত্তম। বাংলাদেশের কৃষির জন্য চিয়া একটি সম্ভাবনাময় স্বল্পমেয়াদী ফসল হতে পারে। শীতকালীন পরিবেশে দেশের কিছু অঞ্চলে চিয়া চাষের সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কম সময়ে ফসল সংগ্রহ করা যায় এবং সঠিক জাত, বপন সময় ও ব্যবস্থাপনা অনুসরণ করলে কৃষক নতুন এই অর্থকরী ফসল হিসেবে চিয়াকে বিবেচনা করতে পারেন। চিয়া চাষে সফলতার জন্য মানসম্মত বীজ নির্বাচন, উপযুক্ত জমি ও বপন সময় নির্ধারণ, সঠিক বীজের হার, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচ ও সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পানি জমে থাকে এমন জমি চিয়া চাষের জন্য মোটেও উপযোগী নয়। চিয়ার চাহিদা বাড়ার সাথে সাথে এর বাজারজাতকরণ ও মূল্য সংযোজনের সুযোগও তৈরি হচ্ছে। চিয়া বীজ প্যাকেটজাতকরণ, স্বাস্থ্যকর খাদ্যপণ্যে ব্যবহার এবং অনলাইন বিপণনের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ কৃষক ও উদ্যোক্তারা চিয়া উৎপাদন ও বিপণনের মাধ্যমে কৃষিভিত্তিক নতুন উদ্যোগ গড়ে তুলতে পারেন। তবে বাংলাদেশে চিয়া চাষ সম্প্রসারণের আগে স্থানভেদে উপযোগিতা যাচাই করা, মানসম্মত বীজের প্রাপ্যতা, উৎপাদন প্রযুক্তি এবং বাজার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গবেষণাভিত্তিক জাত নির্বাচন ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এর উৎপাদন আরও সফলভাবে সম্প্রসারণ করা সম্ভব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ছোট আকারের হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া বীজ আমাদের খাদ্য তালিকায় পুষ্টির বৈচিত্র্য আনতে পারে এবং বাংলাদেশের কৃষিতেও একটি সম্ভাবনাময় নতুন ফসল হিসেবে ভূমিকা রাখতে পারে। সঠিক প্রযুক্তি, মানসম্মত বীজ, বাজার সংযোগ নিশ্চিত করা গেলে চিয়া চাষ কৃষকের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি। আসুন পুষ্টি সমৃদ্ধ এই সম্ভাবনাময় ফসল সম্পর্কে জেনে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাই।
5: শুনলেন তো আপনারা? হ্যাঁ, তো এটা ভালো করে শুনেন এবং এটার মনে রাখবেন। শুনলি তো হবি না, মনে রাখতে হবে। এটা অনেক পাওয়ার, এক পাওয়ার বললে অনেক পাওয়ার। এটা খালি পারে নিজের খুব শক্তি হয়। তো এই ব্যাপারে আমি একটু জানাই, যারা এইটা নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এর ভিতরে ভেজাল মিশায়েন না। ওই যে আকর মাকর বাকর মিশায়, হ্যাঁ, অনেক দামও নেন, আপনারা এই অবৈধ কাজ করেন না। আমার এই দেশটাকে ভালোবাসেন, অবৈধ কাজ থেকে দূরে থাকেন, দুর্নীতি থেকে দূরে থাকেন। ওই অনেক সময় সারের মধ্যে ভেজাল করে, তাই না?
7: হ্যাঁ,
5: তো এই ভেজাল সার করেন না, এটা আপনারও ক্ষতি। আপনিও তো ওই ভেজাল সারের যে সবজি বা চাল ডাল এগুলো হবে, এটা আপনিও খাবেন, তাতে ক্ষতি কি আপনার হবে না? এই শিল্পী হচ্ছে রুকসানা মমতাজ, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলেন এই কৃষি বিষয়ক গানটা শুনেন।
7: আচ্ছা শুনি।

0: কি শুনলে তো কাঁচামরিচ খাতি হবি,
1: অনেক
0: ভিটামিন সি আছে। আর আমার শরীরে কিন্তু ভিটামিন সি কিন্তু সেদিনই শেষ হয়ে যায়, অতএব প্রতিদিন ভিটামিন সি খাতে হবে। যেমন আমলকি আছে, টক জাতীয় ফলগুলো আছে, এগুলো খাতে হবে, তাই না?
1: আর কাঁচামরিচের কত কইলো একটা কইরা খাইতে।
0: ইয়ে রাজা ভাই, তুমি আমরা তো অনেকেই ভিজে গেছো, ওই খুব সাবধান, ওই তুমি তুলসী পাতা দিয়ে কালো জিরা দিয়ে কিন্তু চা
2: খাই।
0: আচ্ছা চলো বারা যায়, ওই যে করিম শেখের দোকানে কিন্তু ওই তোমার পুদিনা পাতা কালো জিরা দিয়ে কিন্তু চা বানায়, তুমি তো জানোই। আজকে না হয় আমি খাওয়াবনে,
1: যাওয়ার সময়
0: খাওয়া যাবনে। আচ্ছা আরেকটা বিষয় শোনো, এই যে আমন ধান হচ্ছে, এই যে মাজরা পোকা পামরি পোকার যে আক্রমণ হয়, এর প্রতিকার সম্পর্কে তো তুমি আমি জানি, কিন্তু ওই যে অনেকেই তো জানে না, তাই না? ওই যে একটু আগে যে সোহাগ সোহাগের কথা কলাম, তারপরে তোমার গিয়াসের কথা কলাম, এরা কিন্তু খালি শোনে কিন্তু বুঝ নেয় না। এই তোমরা ভালো করে শোনো, এই যে আমন ধানের মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ এবং এর প্রতিকার কেমনে করতে হবে, এই বিষয়ে আমাদের জানাচ্ছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীট তত্ত্ব বিভাগ, ব্রি, গাজীপুর, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছেন ইসাহাক আলী, মোহাম্মদ ইসাহাক আলীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে, উনি কথা বলতেছেন এবং আমাদের এই বিষয়ে আরো জ্ঞান দেবেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন। চলো শুনি ভালো করে।
1: আচ্ছা শুনি।
3: বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের অন্যতম ফসল হচ্ছে ধান। আজ আমরা কথা বলব ধানের নানান বিষয় নিয়ে, বিশেষ করে আমন ধানে মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইসাহাক আলী। আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কীট তত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আপনার কাছে প্রথমেই আমন ধান খেতে সাধারণত কি কি পোকার আক্রমণ দেখা যায় এই বিষয়টা জানতে চাই।
4: আমন ধান খেতে মাজরা পোকা, পামরি পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা মাছি, সবুজ পাতা ফড়িং, গান্ধী পোকা সহ আরো অনেক পোকার আক্রমণ হতে পারে।
3: আপনি তো অনেকগুলো ক্ষতিকারক পোকার নাম বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে এরকম দুটো পোকার নাম যদি আমরা জানতে পারি।
4: এদের মধ্যে মাজরা পোকা ও পামরি পোকাই বেশি ক্ষতি করে থাকে।
3: আমন ধানে মাজরা পোকার আক্রমণ কোন সময়টাতে হয় এবং আমাদের দেশে কত ধরনের মাজরা পোকা দেখতে পাওয়া যায়?
4: আমন ধানে চারা লাগানোর পর প্রাথমিক কুশি গজানো অবস্থা থেকে শীষ বের হওয়ার পর পর্যন্ত যে কোনো সময় মাজরা পোকা আক্রমণ করতে পারে। আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায়, হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা ও গোলাপী মাজরা পোকা। সব ধরনের মাজরা পোকার ক্ষতির ধরন ও প্রতিকার প্রায় একই রকম, তবে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যায়।
3: আপনি বলছিলেন হলুদ মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়, হলুদ মাজরা পোকা চিনব কিভাবে, অর্থাৎ কেমন এই হলুদ মাজরা পোকা?
4: পূর্ণবয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ, এদের গায়ের রং হলুদ। পূর্ণবয়স্ক স্ত্রী পোকার পাখার উপর দুটি কালো ফোঁটা থাকে, তবে পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয়।
3: আচ্ছা, এই যে মাজরা পোকা আমাদের ধান খেতে ক্ষতি করে, এই যে ক্ষতিটা করে, ক্ষতিটা কিভাবে করে, এটা যদি আমাদের বন্ধুদের একটু বুঝিয়ে বলতেন।
4: পূর্ণবয়স্ক মাজরা পোকা ধান গাছের ক্ষতি করে না, শুধুমাত্র এই পোকা কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে। হলুদ মাজরা পোকার স্ত্রী মথ ধান গাছের পাতার আগার দিকে গাদা করে ডিম পাড়ে, ডিম থেকে সপ্তাহ খানেকের মধ্যে কীড়া বের হয়। এই কীড়া খোলপাতার ভিতর দিয়ে কাণ্ডে চলে যায় এবং সেখানে খাওয়া শুরু করে। এক পর্যায়ে কাণ্ডের নিচের দিকে কেটে দেয়, ফলে কুশি মারা যায়। গাছের শীষ আসার পূর্বে ক্ষতি করলে একে মরা ডিগ এবং শীষ আসার পরে ক্ষতি করলে একে সাদা শীষ বলে। সাদা শীষের সব ধান চিটা হয়ে যায়।
3: এই যে এত এত ক্ষতি করছে ফসলের মাজরা পোকা, এই পোকা দমনের উপায় কি?
4: মাজরা পোকা দমনের বিভিন্ন উপায় রয়েছে। নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষণ করে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ধান গাছের থোর আসার পূর্ব পর্যন্ত হাত জাল দিয়ে মথ ধরে ধ্বংস করে ফেলতে হবে। জমিতে 200 থেকে 300 মিটার দূরে দূরে আলোক ফাঁদ বসিয়ে এর সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলতে হবে। জমিতে ডালাপালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করতে হবে। পরজীবী পোকা বা বন্ধু পোকা মাজরা পোকার ডিম নষ্ট করে, সুতরাং যথাসম্ভব কীটনাশক প্রয়োগে বিলম্ব করতে হবে। জমিতে 10 থেকে 15 ভাগ মরা ডিগ অথবা 5 ভাগ সাদা শীষ দেখা গেলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেমন রিজেন্ট 50 SC হেক্টর প্রতি 500 মিলিলিটার স্প্রে করতে হবে। কীটনাশক প্রয়োগের সময়

0: 500 মিলিলিটার স্প্রে করতে হবে। কীটনাশক প্রয়োগের সময় প্যাকেটের গায়ে লেবেল দেখে সঠিক পরিমাণ কীটনাশক নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। একই ওষুধ বারবার ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কীটনাশক নির্বাচন করার সময় ওষুধের দোকানি বা ডিলারের পরামর্শ না নিয়ে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে।
1: চমৎকার কিছু বিষয় বললেন, কিভাবে মাজরা পোকা দমন করতে পারবো সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি একটু এবারে মাজরা পোকার পাশাপাশি, আমরা শুরুতেই বলছিলাম যে পামরি পোকা দমনের যে ব্যবস্থা, পামরি পোকা সম্পর্কে একটু জানতে চাই।
0: পূর্ণবয়স্ক পামরি পোকা ছোট, গায়ের রং চকচকে কালো এবং পিঠের উপর অসংখ্য কাঁটা থাকে, যা দেখে সহজেই পামরি পোকাকে চিনা যায়।

0: কই মানকা যে জালের ওই পাতলিয়া কিনারের মাথা উঁচা কইরা ধর, নইলে বড় কাতলাটা ফালদা জালের বাইরে পানিতে যাইবগা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগাইয়া দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমারে নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা তারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাপা দাপিতে খাড়ি যেন কাইতুয়া না পরে।
1: আচ্ছা
0: আর শোনো, সব চাইতে যে কাতলটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আইস বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ।
3: আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
3: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
3: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাঁড়ি পাল্লাই ওজন দেশ না কেন?
3: মাতবর সাহ দেখেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দর দিয়া হন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ায় দেহেস, মাছটা আবার লাভ দিয়া খারিদ থেকে যেন পইরা না যায়।
3: আচ্ছা আমি জামু আরামু।
1: যা যা।
0: আইনাল মিয়া
1: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেহি।
1: আনতাছি।
3: মাদবর সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
1: যে কোন,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
1: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
3: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়।
3: মাতবর সাহ আপনারা ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন, আর সবগুলো পুকুরে মিলে সারা বছরে প্রায় দুই লাখ টাকা তো পাইবেনি নাকি?
0: তা তো, তুই মনে হয় কিছু কইতে চাস?
3: হ এতদিনে বুঝলাম, করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
0: বাহ সুন্দর কথা কইলি তো বাইনকা।
3: করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।

0: তো আমরা আমন ধানের মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ ও প্রতিকার বিষয় শুনলাম, আর সেই সাথে খামারে মাছ চাষের ব্যাপারেও আমরা
1: অনেক কিছু জানলাম,
0: তাই না? তো আরেকটা বিষয়, শুধু তো মাছ চাষ করলে হবে না, সবজি চাষ করলে হবে না, এই যে আমার গবাদি পশু হাঁস মুরগি এগুলো ব্যাপারে একটু বলো না সাজু ভাবে, খালি সাজি আসলে হবে
1: না? হন জরি নাবো, এই যে জ্বর বৃষ্টি হইতাছে, গবাদি পশু হাঁস মুরগি কিন্তু উঁচু জায়গায় রাখতে
2: হবে,
1: আবার দিনের বেলা গবাদি পশুর এই যে মশারি টানা ইয়া রাখতে হইব, আর যত্ন আদি একটু বেশি করতে হইব,
2: যাতে ওদের পাটায় কাদাটা না লাগে।
0: খুব সুন্দর কথা
3: বলছো, খালি মশারি টাঙে লইব না, গবাদি পশুরও রাত্রে বেলা
1: মশারি টানাই রাখতে,
0: কারণ হচ্ছে যে ওদেরও তো মশা কামড়ায়, সেদিক থেকে ওদের
1: নিরাপদ করতে
0: হবে, নিরাপদ রাখতে হবে। যাই হোক, আমার কিন্তু হাতে আর সময় নাই, যাওয়ার আগে একটা বিষয় আবারও বলি, সেটা হচ্ছে যে গাছ লাগাইছি সেই গাছের যত্ন করলি লাভ। আর এই যে তাল পাকা গরম পড়েছে, আবার বৃষ্টি হচ্ছে, তাল গাছ কিন্তু এবার অনেক করে লাগাতে হবে, যাতে বজ্রপাত থেকে আমরা রক্ষা
2: পাই,
0: বুঝতে পারিস তো? যাই হোক, আমরা কথায় কথায় অনেক দূর চলে আসলাম, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক,
3: হ্যাঁ চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দুর্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি সাঈদ মল্লিক
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। সৈনিক ভাইদের অংশগ্রহণে আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ, পরিবেশনায় বাংলাদেশ সেনাবাহিনী সিলেট অঞ্চলের শিল্পীবৃন্দ।
2: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে সিলেট অঞ্চলের পরিবেশনায় বিনোদনমূলক অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণে আপনাদের সবাইকে আমি ক্যাপ্টেন আরাফাত খান জিম জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির গর্ব, আস্থা ও শক্তির প্রতীক। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্যরা বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই গৌরবময় ইতিহাস আজও জাতিকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, মহামারী কিংবা জাতীয় সংকটের সময় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের জীবন, ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্য নিষ্ঠার এক অনন্য উদাহরণ। দেশপ্রেম, পেশাদারিত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আজও দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রিয় শ্রোতা, সামরিক জীবনের কঠোর দায়িত্ব, নিয়ম শৃঙ্খলা ও কর্মব্যস্ততার মাঝেও বিনোদন মানুষের মনকে করে প্রাণবন্ত ও কর্মোদ্যমী। সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমাদের আজকের এই আয়োজন। সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ। সুপ্রিয় শ্রোতা, আমাদের জন্ম, বেড়ে ওঠা, স্বপ্ন, ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মোহাম্মদ রফিকুজ্জামানের কথা এবং আলাউদ্দিন আলীর সুরে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তও তুমি গানটি পরিবেশন করবেন সৈনিক বাঁধন ও তার দল।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হাসন রাজায়ের কথা ও সুরে বাউলা কে বানাইল রে। গানটি পরিবেশন করবেন সার্জেন্ট সাদেকুর রহমান সুমন।

এবার লালন শাহের কথা ও সুরে পরিবেশিত হবে তার কালজয়ী গান মিলন হবে কত দিনে। গানটি নিয়ে আসছেন ল্যান্স কর্পোরাল ফোরকান উদ্দিন।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন বাংলা লোকসঙ্গীতের কালজয়ী গান আব্দুল লতিফের কথা ও সুরে জীবনের নশ্বরতার গভীর বাণী সমৃদ্ধ এই গানটি পরিবেশন করবেন সৈনিক জালালউদ্দিন।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন হাসন রাজায়ের কথা ও সুরে কালজয়ী লোকসঙ্গীত, আধ্যাত্মিক ভাবনা ও বৈরাগ্যের আবেদনময়ী গানটি পরিবেশন করবেন সৈনিক রনি বাবু।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন প্রেম ভালোবাসা আবেগে ভরপুর একটি জনপ্রিয় লোকসঙ্গীত, তোরে গলার মাদুলি বানাইমু। এই হৃদয় ছোঁয়া গানটি পরিবেশন করবেন ল্যান্স কর্পোরাল লাসেল মিয়া।

0: এবার শুনুন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বহুল পঠিত ও হৃদয়স্পর্শী কবিতা কেউ কথা রাখিনি। কবিতাটি আবৃত্তি করবেন সৈনিক ইশতিয়াক আহমেদ ওপি।
1: কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূক অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদরালি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদরালি, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে আমাকে তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি, লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখিনি পারো না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।
0: প্রিয় শ্রোতা, ভালোবাসা আর স্মৃতির আবেগে ভরা একটি জনপ্রিয় আধুনিক গান কে বাঁশি বাজায় রে, গানটি পরিবেশন করবেন সৈনিক বাঁধন।

0: ধন্যবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী। সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবেশনায় আজকের বিনোদনমূলক অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ এবারের মতো এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
1: দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ বেতার সিলেট, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: যারা ইমান আনিয়ে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস।
5: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। অস্ট্রেলিয়ায় টপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। ডারুইনে বাংলাদেশ সময় সকাল 6:30 ম্যাচটি শুরু হবে। সকাল 7:00 দ্বিতীয় সেমিফাইনালে এডিলেড স্ট্রাইকার্স নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হবে। দুপুর 12:30 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় 8:30 খেলা শুরু হবে। গতকাল উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড 6 রানে হংকংকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে ভারত থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 99 রান করেছে। এই পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 4 উইকেটে 99, পাকিস্তান 110। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। 3-ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল 25 রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 2-ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী 14 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চীনের মোচিতে অনূর্ধ্ব-20 জুনিয়র হকি দল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বি গ্রুপে মালয়েশিয়া, পাকিস্তান, স্বাগতিক চীন এবং কাজাকিস্তানের সঙ্গে খেলবে। 14 সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে। এছাড়া 6 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার, 8 সেপ্টেম্বর কাজাকিস্তানের এবং 9 সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়দের অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব-19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের 19 তারিখ থেকে 14 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে তাঁদের। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখী সংসার গড়তে আমরা সবাই চাই, আর প্রতিটি সংসার সুখী ও সুন্দর হতে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভিত্তি মজবুত হয় ভালোবাসা ও সম্মানের উপর। খোলামেলা ও সুস্থ যোগাযোগ সুখী সংসারের মূল চাবিকাঠি। মতভেদ হলে শান্তভাবে আলোচনা করা উচিত, একজন আরেকজনের প্রয়োজন, অনুভূতি ও সমস্যা বুঝতে চেষ্টা করা উচিত, এতে সম্পর্কের গভীরতা বাড়ে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করা জরুরি। একসঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হয়। যে কোনো সমস্যায় পরস্পরের পাশে থাকা এবং যৌথভাবে সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখলে অনেক সমস্যার সমাধান সহজে হয়। সংসারের অর্থনৈতিক দিক ঠিক রাখা এবং বাজেট মেনে চলা সংসারের শান্তি বজায় রাখে। এগুলো মেনে চললে সংসার সুখী ও সুস্থির হতে পারে। আসুন সবাই এগুলো মেনে চলি, সুখী ও সমৃদ্ধ সংসার গড়ি। এমন আহ্বানে শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
2: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকের তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে, আর আজকের তরুণরাই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ। আর কথা বাড়াবো না, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত শিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
2: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
3: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্য বিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগবে।
2: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভের মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
3: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলেই সেটাকে বাল্য বিবাহ বলা হয়।
2: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা রাখবে?
3: আমি প্রথমেই আমাদের ইউনিয়ন মহোদয় আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, চৌগাছা থানা আছে।
2: বাহ, চমৎকার। এরপরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে? তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
4: আমার নাম মোসাম্মদ মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
2: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
4: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
2: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
4: বাল্য বিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইফতিজিং এর ভয়, প্রবীণদের বাল্য বিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
2: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাত জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব, তাদেরকে কখনোই বাল্য বিবাহ আমরা দিব না, কারণ বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। তোমাকে যারা শুনছে এখন, আমাদের বন্ধুরা সারা দেশে, সবার প্রতি কি বলবে?
4: আমি বলবো সবাই বাল্য বিবাহ সম্পর্কে সচেতন হোক এবং অন্যদের সচেতন করুক।
2: অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম ফাল্গুনী আক্তার, আমি এবিসিডি কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণীর।
2: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
5: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো এক মেয়েদের কাছে এই বাল্য বিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারবো।
2: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছো, এখন যারা স্কুলে পড়ছে তোমার থেকে যারা ছোটরা রয়েছে তারা যদি বাল্য বিবাহের কোথাও শিকার হতে যায় তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
5: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করব, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পরিবারেও আমি কথা বলবো এবং আমাদের আরো বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
2: বাল্য বিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
5: বাল্য বিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ে স্কুলে যেতে পারছে না এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে। এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
2: আমরা বাল্য বিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
5: আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের গ্রামে শহরে যাই হোক আমরা সেমিনার তৈরি করব যেখানে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ।
2: অনেক ধন্যবাদ, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু। চলুন কথা বলি, তোমার নাম এবং কিসে পড়ো?
6: আমি মিস প্রভা খাতুন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
2: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
6: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
2: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
6: আমরা দুই বোন।
2: এখানে কেউ কি এসেছেন তোমার সঙ্গে?
6: জি, আমার শিক্ষক এসেছেন।
2: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
6: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
2: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
6: জি অবশ্যই আছে।
2: তুমি তোমার শিক্ষককে নিয়ে যদি একটি বা দুটি লাইন বলতে বলি তোমাকে কি বলবে?
6: আমার শিক্ষক হচ্ছে চরম শ্রদ্ধার পাত্র, তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তিনি আমাদেরকে ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখান।
2: যথার্থই বলেছ, শিক্ষকরা হলেন স্বপ্ন গড়ার কারিগর। আমাদের পরিবার হচ্ছে আমাদের সর্বোত্তম বিদ্যাপীঠ, পরিবারের পরপরই আমরা সম্মানিত শিক্ষকদের কাছে যাই, তারাই কিন্তু আমাদের গুরুজন। এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক এমনটাই হতে হবে এবং শিক্ষকদেরও যেমন করণীয় রয়েছে শিক্ষার্থীদেরও তাদের প্রতি সেরকম আন্তরিক হয়ে একটি চমৎকার মেলবন্ধনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তুমি একটু ছোট করে বলবে যে বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
6: বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত, অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি আপনি সবাই আমরা সবাই বাল্য বিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করব বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
2: আন্তরিক ধন্যবাদ, আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কিভাবে শিক্ষার্থীদের সচেতন করছেন বাল্য বিবাহ প্রতিরোধে, খুব সংক্ষেপে বলবেন?
7: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে যাতে বাল্য বিবাহ সম্মুখীন না হয় এবং বাল্য বিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি যাতে বাল্য বিবাহ তারা সম্মুখীন না হয়।
2: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এই পর্যায়ে কথা বলবো একজন সাংবাদিকের সাথে। চলুন কথা বলি, আপনি আপনার পরিচয় দেবেন।
8: আমার নাম আজিজুর রহমান, আমি স্থানীয় সাংবাদিক।
2: বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা কিভাবে আরো কাজ করতে পারেন, খুব সংক্ষেপে বলবেন?
8: অভিভাবকদের সর্বপ্রথম সচেতন করা বা উৎসাহিত করা, বাল্য বিয়ে যেন না দেন এই ব্যাপারে উৎসাহিত করা। বাল্য বিয়ে হলে মেয়েটার কি ক্ষতি হতে পারে বা তার অনাগত সন্তানের কি ক্ষতি হতে পারে এটা নিয়ে উৎসাহিত করা বা সতর্ক করা। এরপরে আমরা বাল্য বিয়ে নিয়ে লেখা লিখি, তারপরে প্রশাসনের বক্তব্য তাদের কাছে পৌঁছায় দেওয়া বা আইনগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করা, এগুলো করতে পারি।
2: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা অনুষ্ঠানের সব শেষে এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছেন, বাল্য বিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান। চলুন আমরা জানি, এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
9: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
2: বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
9: জি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সরকার বাল্য বিবাহ নিরোধ আইন 2017 পাশ করেছে এবং এটি বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকার 2018 সালে হটলাইন 333 চালু করেছে। দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্য বিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333 ফোন করে আমাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্য বিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
2: বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা যেমন এমনটি কাজ করছেন, পাশাপাশি আজকের তরুণ প্রজন্ম যারা, তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে। এই যে তরুণদের অগ্রযাত্রা, আপনি কিভাবে দেখছেন?
9: জি ধন্যবাদ। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই, তখন তাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে বাল্যবিবাহ কেন দেওয়া যাবে না, বাল্যবিবাহের কুফলগুলো কি, সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
2: আপনাকে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা শুনছে সারা দেশে, তাদেরকে আপনি একটু 333-র মাধ্যমে আপনারা যে বাল্যবিবাহ বন্ধ করে থাকেন বা হটলাইন নম্বরগুলোর মাধ্যমে একটু প্রক্রিয়াটা বলবেন।
9: জি ধন্যবাদ। প্রশাসনকে বাল্যবিবাহ সম্পর্কে অভিযোগ কিংবা তথ্য দেওয়ার জন্য জাস্ট মোবাইলে 333 উঠায় যদি কেউ কল দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেখানকার যে স্থানীয় প্রশাসন, তাদের কাছে সেই বার্তা পৌঁছে যাবে যে কোথায় এবং কার বাল্যবিবাহ হতে চলেছে।
2: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয়, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্যবিবাহ প্রতিরোধে?
9: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে, বাল্যবিবাহ নিরোধের কোনো বিকল্প নেই। সবাই বাল্যবিবাহকে না বলি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
2: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
9: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই আমরা। আসুন বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি। আমি আগামী সপ্তাহে আবার দেশের অন্য কোন জেলা, অন্য কোন উপজেলা শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আসুন সকলে মিলে বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তুলি।
1: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা তারুণ্যের কণ্ঠ পর্বে। প্রিয় শ্রোতা, তরুণরা আজ গড়ে চলেছে আমাদের আকাঙ্ক্ষিত সাম্য, ঐক্য, সম্প্রীতি, মানবিকতাপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ। তারা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে, আমাদের দেখাবে নতুন আলোর দিশা, যা আমরা পারিনি। তরুণরা তা করে আমাদের সব অপূর্ণতা দূর করে চলেছে। তারা আমাদের অহংকার, সাহস আর উদ্দীপনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি।

0: জনসংখ্যার গান শুনছিলাম। সংসারের সুখের জন্য জনসংখ্যার নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে মাশুল গুনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করে পরিকল্পিত পরিবার গড়ে তুলতে পারলে প্রত্যেকটি পরিবার হবে সুখী পরিবার। বন্ধুরা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সুখী সংসারের জন্য অপরিহার্য। মাঝে মাঝে একসঙ্গে বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা দরকার। পরিবারের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সুখী সংসারের জন্য সহায়ক।
1: বজলা
2: যে দাদা,
1: তোর কি আর কোনো কাম নাই রে?
2: মেলা কাম দাদা,
1: কামে তো যাস না, আর দিন দেহি বউয়ের আসরের নিচে ফরে
2: নিচে কই?
1: আবার কথা
2: না, হের শরীর
1: শরীর ভালো থাকবো কেমনে? একটার পর একটা হোয়াইটে থাকলে
2: আমি তো কিছুই
1: জানোস না। কোলের দার বয়স তো মাত্র ছয় মাস, কিছু বুঝি না ভাবছ
2: না? মানে ওই স্বাস্থ্য আফায়
3: বজল ভাই,
2: এই যে আমি কিছু কই নাই দাদা, স্বাস্থ্য আফায় নিজেই আইছি।
1: আসেন আসেন।
3: হ্যাঁ আইছি তো। জরি কই?
2: ওই তো জরি, জরি মানে এইদিকে একটু আসো তো সোনা।
1: বেলা যা সরিমণি, আশা তো সে না, এই ফ্যামিলিতে এইরকম বেলা যা পুরো জন্মাইলো কেমনে বুঝি না।
3: ও হোনার ওরে বৈকা কোনো লাভ নাই, যা হওয়ানের হইয়া গেছে।
2: হ্যাঁ হইয়া গেছে,
3: হইয়া গেছে বললে তো আর হবে না। আপনারে বলছিলাম দুধ সইয়া খান পদ্ধতি নেন, শুনলেন না তো কথা?
2: আই দিলুম
1: ছাগল কোন হানের, আইস পদ্ধতি নিলে কি কাম হইব?
3: হয় ঠিকই তো।
4: আফা গো, আমি তারে বারবার কইছিলাম যে ব্যবস্থা এখন লও, শুনে না কারো কথা।
3: আপনি জানেন না বজলা ভাই, শেষ সন্তানের জন্ম আর পরের বার গর্ভধারণের মাঝখানে কমপক্ষে দুই বছরের যদি ব্যবধান না থাকে, তাহলে বাচ্চা ও মা দুইজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই মরণেরও ভয় থাকে। তাছাড়া নতুন সন্তান আসনের পর মা তো আগে সন্তানের বুকে দু সারাইয়া দিতে বাধ্য হয়, তুমি জানো না জরি?
4: আমার জানি আর কি হইব, সব তো হ্যাঁ জানে।
3: তুমি যাই না কি হইব মানে? এখন দুইডারে সামাল দিতে তোমার কত কষ্ট হইব একবার ভাইব্বা দেখো।

0: এর সাথে সাথে আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলব সময়ের কিছু গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, এডিস মশার কামড়ে যেহেতু ডেঙ্গু জ্বর হয়, তাই এডিস মশার বিস্তার রোধ করা জরুরি। আসুন সচেতন হই, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এই আহ্বানে শেষের কথাগুলো জানিয়ে দিই। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুরাইয়া ইয়াসমিন। শুরুতেই শিরোনাম। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন কৃষিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার বললেন আইনমন্ত্রী। ভেনিজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনে টপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত 74 পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পেয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান।
3: সেই জীবনটা হয়তো আমরা পাবো না, কিন্তু এই জীবনটা করার জন্য যারা দায়ী তাদের হয়তো বিচারটা হবে, আমরা সেই বিচারটা দেখতে পাবো।
4: আমরা আসলে অনিশ্চিতভাবে ছিলাম যে কি করব কি করব না, তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকার সহ তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
5: প্রধানমন্ত্রী কিছুটা আবেগতাড়িত কণ্ঠে বলেন, এই ধরনের অনুষ্ঠান কষ্ট বয়ে আনে, তবে যাদের স্মরণ করা হচ্ছে সেই মানুষগুলোর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
6: দেশের জন্য বা দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষগুলো, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহনীয় উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
5: বিভিন্ন বাস্তবতার কারণে সময়মতো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে সরকার পিছিয়ে আসবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6: গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্নভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো।
5: তারেক রহমান বলেন, সবার সহযোগিতা আছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাঁদের স্মরণ এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ETC সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কাঁচা বাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
7: একটা ইউনিট গঠন করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার চেয়ে 15 লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে, কাজে ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত ও তার পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে আর বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুযায়ী কাজ করবে। এদিকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্যাক্ট নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তাতে যোগদান করা গেলে সামরিক সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক নিরাপত্তা বিশ্লেষক আবু রশদ। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টের যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরেন। আরও শুনুন প্রতিবেদনে।
8: আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে গড়া মক্কা প্যাক্টে মিশর ও মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের যোগদানের বিষয়টি আলোচিত হচ্ছে। সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। এমন বাস্তবতায় এই জোটে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
9: আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব।
8: চলমান বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। এমন বাস্তবতায় মক্কা প্যাক্টে যোগদানের আমন্ত্রণ পেলে সেটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ।
10: মক্কা জোট হচ্ছে একটা প্রমিসিং একটা জোট। এতে আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সাথে হয়তো তারা কথা বলছে, তারা মিশরের সাথেও কথা বলছে, কাতারের সাথেও কথা বলছে। এইগুলো চলতে থাকবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের এই জোটটাতে যোগ দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যদি আমরা আমাদের মাথা উঁচু করে চলতে চাই।
8: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবু রুশদের মতে, মক্কা জোটে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও অনেকাংশেই নিশ্চিত হবে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরে বলেন,
10: বাংলাদেশের আমাদের এই নিরাপত্তাটা আমাদের শুধুন সামরিক খাত ছাড়াও আমাদের অনেক কিছু নিরাপত্তার বিষয় আছে। এই রোহিঙ্গা ইস্যুতে আপনি হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পারেন যে এই জোট থেকে আমরা হয়তো সহায়তা পেতে পারি রোহিঙ্গাদের ব্যাপারে।
8: এই জোট গঠনের অন্যতম লক্ষ্য হল চুক্তিতে স্বাক্ষরকারী কোন একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাদের সহযোগিতায় এগিয়ে যাবে। অর্থাৎ এই চুক্তি বা জোটভুক্ত দেশগুলো একীভূত হয়ে তারা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে একত্রে কাজে লাগাবে। ফলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। আঞ্চলিক শক্তিগুলো সবাই এখন পরস্পরকে আঁকড়ে ধরে টিকে থাকার পথ খুঁজছে। তারই ধারাবাহিকতা এই মক্কা প্যাক্ট। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
11: খবরের বাকি অংশ পড়ছি সাইম রায়হান। নয়নাভিরাম সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য আর রূপালী ইরিশের দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মিত হলে এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বীপের রানী ভোলা। মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরে ঘেরা ধান, সুপারি ও রূপালী ইলিশের এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হওয়া। অবশেষে পূরণ হতে চলেছে দ্বীপবাসীর সেই প্রতীক্ষিত স্বপ্ন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় 11.5 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান 36 কিলোমিটার সড়ক 18 থেকে 34 ফুটে প্রশস্ত করা হবে। সেই সাথে ইলিশা চ্যানেল সহ হিজলা ও মেহেন্দিগঞ্জে নির্মিত হবে 3টি ছোট সেতু। আমূল পরিবর্তন আসবে নৌনির্ভর যোগাযোগ ব্যবস্থায়। এতে উচ্ছ্বসিত ভোলার সর্বস্তরের মানুষ।
13: প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া উচিত যে উনি আমাদের এইটা আমলে নিয়েছেন বা আমাদের সড়কের সাথে যোগাযোগ হলে আমাদের অনেক উন্নতি হবে,
14: আমাদের অনেক উপকার হবে। তাড়াতাড়ি আমরা যাইতে পারবো, আমরা ঢাকা তাড়াতাড়ি গ্যাস নিয়ে চলে যেতে পারবো, এটাই আমাদের সুবিধা।
15: সব বিচ্ছিন্ন, সব জায়গা থেকে আমরা ব্যবসা বাণিজ্য বলেন, মানুষ যাতায়াতের বলেন, সবকিছুতে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী ঘোষণার জন্য আমরা অনেক খুশি ব্যাপারটা নিয়ে, যে জিনিসটা হয় এটা আমাদের জন্য অনেকটা উপকার হবে বলার জন্য।
12: দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 33% আসে ভোলা থেকে। গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও শুধু পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতায় থমকে ছিল জেলার শিল্পায়নের সম্ভাবনা। নতুন এই মহাসড়ক ভোলার অর্থনৈতিক চিত্র বদলে দেবে বলে মনে করছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর।
16: আমাদের প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশকে রোডের হাইওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। আমরা দক্ষিণবঙ্গের মানুষ বহুদিন থেকে রাস্তা থেকে বঞ্চিত, এই মুহূর্তে উনি যে রাস্তার কথা বলছেন, বরিশালের বিভিন্ন অঞ্চলের রাস্তার যোগাযোগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং অর্থনৈতিক উন্নয়নের যে এটা কাজে আসবে আগামীতে আমাদের দেশ আর এগিয়ে যাব।
12: মেঘনা তেঁতুলিয়ার কোল ঘেঁষে গড়ে ওঠা এই দ্বীপ জেলাটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হলে দেশের সার্বিক অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
11: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আগামীকাল শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। দেশে আজ সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 963 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 943 শিশু। এদিকে দেশে 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 996 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণের জন্য দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তেলের সরবরাহ বাড়বে এবং তা জ্বালানির দাম কমাতে সহায়ক হবে। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি তার দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 37 জন নিহত হয়েছে। কিয়েভ ও তার আশপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো রুশ বিমান হামলায় গত রাতে মাইলা গ্রামে এই প্রাণহানি ঘটে। খারাপ আবহাওয়ার কারণে নেপাল দুর্যোগ পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা স্থগিত করার কথা জানিয়ে বলেছে, তিব্বত সীমান্তের এই ধ্বংসাত্মক বন্যা মোকাবেলায় তাদের বিদেশি কারিগরি সহযোগিতা প্রয়োজন। দেশটির অর্থমন্ত্রী জানান, দুর্যোগ পরবর্তী পুনর্নির্মাণ কাজের জন্য তাদের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে। গত বুধবার হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বন্যায় পাথর, বরফ, কাঁদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীগুলো বেয়ে নেমে আসে। এই দুর্যোগে নেপালে অন্তত 626 জন এবং চীনের তিব্বতে 7 জন প্রাণ হারিয়েছে। এখনও প্রায় 3,000 মানুষ নিখোঁজ রয়েছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 ম্যাচটি শুরু হবে। এদিকে আগামীকাল পচেফস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভেনেজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনের টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সেলিনা আক্তার শেলি। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি, যেখানে প্রতিবছর 20 লাখেরও বেশি তরুণ কর্মশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের একটি উল্লেখযোগ্য অংশের কর্মসংস্থান হচ্ছে না বা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, কারণ বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মীর অভাব রয়েছে। এখানে একাডেমিক যোগ্যতা ও বেকারত্বের বাস্তবতার মধ্যে ফারাক খুবই স্পষ্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটধারীদের অধিকাংশেরই চাকরি জুটছে না। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানগুলোতে রয়েছে দক্ষ কর্মীর অভাব। এই বাস্তবতায় প্রয়োজনীয় উপযুক্ত পেশাদারী প্রশিক্ষণকে একটি সময়োপযোগী এবং কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা যায়, কেননা এটি তরুণদেরকে নির্দিষ্ট চাকরির জন্য প্রস্তুত করবে এবং নিয়োগকর্তাদের চাহিদা পূরণ করবে। সহজ অর্থে উচ্চশিক্ষা গ্রহণ করেননি, উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাননি, অথবা অনগ্রসর গ্রামীণ তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ একটা সুযোগ বা তাদেরকে স্বনির্ভর করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি করবে। একটি ক্রমবর্ধিষ্ণু জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সমান গতিতে এগিয়ে যেতে হলে পেশাদার কারিগরি শিক্ষার মান উন্নয়নের কোনো বিকল্প নেই, কারণ এটি ব্যক্তির পাশাপাশি দেশকেও একটি সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নেয়। এই প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ ও চীন ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে। সফররত বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলনের উপস্থিতিতে গতকাল শুক্রবার চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে এই সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিনও সেখানে উপস্থিত ছিলেন। চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে জিয়াংসি প্রাদেশিক সরকার এবং চীনের জিয়াংসি বিজ্ঞান ও প্রযুক্তি নর্মাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত মেমোরান্ডাম অনুযায়ী এই লক্ষ্যে 3টি প্রধান সহযোগিতার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে। সেগুলি হল চীন বাংলাদেশ পেশাদার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পেশাদার শিক্ষা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ চাইনিজ ভাষা দক্ষতা উন্নয়ন কেন্দ্র। জিয়াংসি প্রদেশের 19টি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং শিল্পের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন, যেখানে উভয় পক্ষ শিল্প শিক্ষা সংযোগ, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং ছাত্র বিনিময়ের মাধ্যমে একটি স্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। অস্বীকার করার উপায় নেই যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি প্রশিক্ষণ তরুণ সমাজের পেশাগত জীবনে সরাসরি পরিবর্তন আনতে পারে। গত 2 দশক ধরে বাংলাদেশ প্রযুক্তিগত ও পেশাদার শিক্ষা এবং প্রশিক্ষণকে তার উন্নয়ন কৌশলের একটি মূল ভিত্তি হিসেবে উপস্থাপন করেছে। বাংলাদেশ এখন একটি উচ্চ মধ্যমায়ের অর্থনীতিতে পরিণত হওয়ার চেষ্টা করছে এবং এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিবিদ, ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্রোগ্রামার, স্বাস্থ্য সহকারী, কৃষি প্রযুক্তিবিদ এবং দক্ষ কর্মীর বিকল্প নেই। বলা বাহুল্য, দেশের শ্রমবাজারে এই দক্ষতা সম্পন্ন তরুণদের প্রয়োজনীয়তা বর্তমান প্রজন্মের স্নাতক ডিগ্রিধারীদের চেয়ে বেশি। আধুনিক অর্থনীতিতে এরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম গতানুগতিক বিশ্ববিদ্যালয় স্নাতকদের থেকে। বিশ্বের প্রায় সব দেশে দেখা যায় পেশাদার স্নাতকদের তুলনায় কারিগরি খাতে দক্ষদের কর্মসংস্থানের সুযোগ বেশি। চীনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী করা, দক্ষতা উদ্যোক্তা হতে উৎসাহিত করা ও তাদেরকে বিদেশি ভাষা রপ্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেশের পোশাক প্রস্তুতকারক, শিল্প, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে সক্ষম একটি দক্ষ জনশক্তি গড়ে তুলবে। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ চীন নিজেদের মধ্যে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সক্ষম হবে। শিক্ষামন্ত্রী এই সম্মেলনে তার বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মানসম্মত কারিগরি শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ ও আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক কর্মশক্তিতে পরিণত করে তোলার আশাবাদও ব্যক্ত করেন। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হল। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চীন যৌথ অংশীদারিত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
19: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে আয়োজিত গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
20: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্ট বয়ে নিয়ে আসে বইকে, কারণ আমরা এই অনুষ্ঠানে এমন কতগুলো মানুষকে স্মরণ করছি যে মানুষগুলো হয়তো আজকে এখানে থাকার কথা ছিল কিন্তু আমাদের মাঝে নেই মানুষগুলো। কিন্তু এই যে মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই, তাদের অনুপস্থিতির যে কারণ, সেই কারণের ভিতর দিয়ে সমগ্র বাংলাদেশের 20 কোটি মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে। সেজন্যই আমাদের প্রথম কাজটি হবে সে মানুষগুলো যারা আজকে আমাদের মাঝে অনুপস্থিত কোথায় কি অবস্থায় আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের উচিত হবে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা যে সেই মানুষগুলোকে যাতে আল্লাহ যে অবস্থাতেই আছে সেই অবস্থাতে সর্বোচ্চ ভালো অবস্থায় আল্লাহ যাতে তাদেরকে রাখেন। সেই মানুষগুলোর পরিবারের সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনাদেরকে সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি, তারপরেও এতটুকু আমি বলতে চাই, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম স্বাভাবিকভাবেই বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদেরকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের মাঝে আছে, যারা আমাদের মাঝে নেই, সব রকম মানুষ যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে এতটুকু বলতে চাই যে আপনারা যেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে, আপনার পরিবারের যে সদস্য যারা আজকে হারিয়ে গিয়েছে তারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, বা যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে ত্যাগ স্বীকার আপনারা করেছেন, বর্তমান সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যাতে করে সেই লক্ষ্য বা উদ্দেশ্য, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলোর, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে। হ্যাঁ, বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় হয়তো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু সময় মতন বাস্তবায়ন করা সম্ভব হয় না, কিন্তু তারপরেও আমরা সেখান থেকে ইনশাল্লাহ পিছিয়ে আসব না এবং আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব সেই আকাঙ্ক্ষাগুলো, যে আকাঙ্ক্ষা 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধারা করেছিলেন, আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, যে আকাঙ্ক্ষা দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ, বহু গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্নভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আজকে হয়তো কেউ কেউ বলতে পারে যে সরকার এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমি কথাটা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে সেই শহীদ বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন।
2: শ্রোতা বন্ধু, এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিডিয়া ওয়েবের সমস্ত আয়োজন। এখন থেকে আপনারা শুনতে পাবেন শুধুমাত্র এফএম সম্প্রচার।

0: এই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আজকে হয়তো কেউ কেউ বলতে পারে যে সরকার এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমি কথাটা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে সেই শহীদ বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন।
1: শ্রোতা বন্ধু, এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিডিয়া ওয়েবের সমস্ত আয়োজন। এখন থেকে আপনারা শুনতে পাবেন শুধুমাত্র FM সম্প্রচার কার্য।

0: যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে।
1: শ্রোতা বন্ধু, এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিডিয়াম ওয়েবের সমস্ত আয়োজন। এখন থেকে আপনারা শুনতে পাবেন শুধুমাত্র এফএম সম্প্রচার কার্যক্রম।
2: সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার মোখলেসুর রহমান বাবলু, কণ্ঠ দিয়েছেন রূপা রানী সাহা।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল রবিবার 30 আগস্ট 2026 তারিখ সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানটি শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য অনুষ্ঠানের সময়সূচি। নাটক সাপুড়ে, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ জি এম নাজমুস সাদাত, প্রযোজনা নাসির জাবেদ, প্রচারিত হবে বিকেল 3:05। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 এবং সন্ধ্যে 6:55। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে দেশাত্মবোধক গান শুনবেন রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সৌমেন কুমার দেবনাথের কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। এছাড়া বাউল গান শুনবেন স্বপন হালদারের কণ্ঠে দুপুর 12:40। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং সকাল 9:45। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। জানিয়ে দেওয়া হলো আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের সমস্ত আয়োজন। আজ এ পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি এস এম শাহরুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।